युधिष्ठिर कहिलेन, हे পিতামহ, মনুষ্য ধর্মপথে অবস্থান করিতে বাসনা করিলে কিরূপ কার্যের অনুষ্ঠান করিবে? সত্য ও মিথ্যা সমস্ত জগৎকে আবৃত করিয়া রাখিয়াছে। ধর্মার্থী ব্যক্তি ও উভয়ের মধ্যে কোনটিকে আশ্রয় করা উচিত? সত্য কি, মিথ্যাই বা কি? সনাতন ধর্ম কাহাকে বলে এবং কোন সময়ে সত্য আর কোন সময় বা মিথ্যা বাক্য প্রয়োগ করিতে হয়, তৎসমুদায় আমার নিকট কীর্তন করুন। ভীষ্ম উবাচ, সত্যস্য বচনং সাধু ন সত্যাদিবিদ্যতে পরম, যত্তু লোকেষু দুর্জ্ঞানম তত্ প্রবক্ষ্যামি ভারত। ভীষ্ম কহিলেন, বৎস যুধিষ্ঠির, সত্যবাক্য প্রয়োগ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, সত্যের তুল্য উৎকৃষ্ট আর কিছুই নাই। এক্ষণে আমি সমুদয় লোকে দুর্গের বিষয় কীর্তন করিতেছি, শ্রবণ করো।

যথার্থ ধর্ম স্থির করা দুঃসাধ্য। প্রাণীগণের অভ্যুদয় ক্লেশ নিবারণ ও পরিত্রাণের নিমিত্তই ধর্মের সৃষ্টি হইয়াছে। অতএব যাহার দ্বারা প্রজাগণ অভ্যুদয়শালী ক্লেশবিহীন এবং পরিত্রাণ প্রাপ্ত হয় তাহাই যথার্থ ধর্ম।

भवतु मतं यथाहं परमं धर्मं यः च प्रत्यचात्मनम्। युधिष्ठिर कहिलेन, हे पितामह, ধর্মপথ অতি সুবিস্তীর্ণ এবং বহু শাখা সংকর, অতএব এক্ষণে আপনার মতে কোন ধর্মের অনুশীলন করা উচিত এবং কোন কার্যের অনুষ্ঠান করিলে ইহলোক এবং পরলোকে পরম ধর্মলাভ সম্ভব।

0: ভীষ্ম কহিলেন, হে ধর্মরাজ, আমার মতে পিতা মাতা অন্যান্য গুরুজনের সেবাই পরম ধর্ম। ইহা অনুষ্ঠান করিলে মানবগণ দিব্যলোক এবং মহান কীর্তিলাভে সমর্থ হয়। তাহারে অনভিপ্রেত কার্য করা কদাপি বিধেয় নহে। তাহারা যাহা অনুমতি করেন তাহাই শ্রেষ্ঠ ধর্ম, সন্দেহ নাই।
1: অমৃতবাণীতে এতক্ষণ শুনলেন মহাভারতের শান্তি পর্ব থেকে পাঠ, আকাশবাণী গুইলাশহর। এখন শুনবেন ভক্তিমূলক একখানি নজরুলগীতি শিল্পী ইন্দ্রাণী সেন।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে।

আকাশ মানিক উইলা শহর জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল সাতটায় রয়েছে প্রভাতী অনুষ্ঠান। সুপ্রভাত, 7:10 ভক্তিসুধা ভক্তিমূলক গানের অনুষ্ঠান। 7:25 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ। এরপর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। সকাল 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত এবং 8:15 মর্নিং নিউজ রিলে করা হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। সকাল 8:30 রিলে করে শোনানো হবে শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। 8:40 শুনবেন আধুনিক গান, 9:00 হিন্দি সংবাদ এবং 9:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে পর্যায়ক্রমে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। সকাল 9:10 থেকে প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন রকমারি বাংলা গানে সরাসরি অনুরোধের আসর লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর রয়েছে 12:05, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:05 ছায়াগীতি বাংলা ছবির গানের অনুষ্ঠান, 1:30 বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে। দেশাত্মবোধক গান শুনবেন মাতৃবন্দনা অনুষ্ঠানে 1:40, 2:00 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে, 2:15 ছড়ার গান, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে, বিকেল 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পরেই রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 রয়েছে ঘর গৃহস্থী অনুষ্ঠান, রাত 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে, রাত 8:05 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এশিয়ান গেমস 2020 এশিয়ান গেমস 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চেয়ার ফর ভারত। 9:15 শুনবেন আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। এই ছিল আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে প্রভাতী অনুষ্ঠান। সুপ্রভাত।

সুপ্রভাত অনুষ্ঠান থেকে শ্রোতা বন্ধুরা সকলকে শুভ সকাল জানাচ্ছি। বৃষ্টি ভেজা এক শুভ সকাল আজকে। এভাবেই শুরু হয়েছে আজকের দিনটি আমাদের এত দিন চলে। তো প্রথমেই আমাদের অনুষ্ঠানে যা হয় ইতিহাসের পাতায় সংক্ষিপ্তাকারে চোখ বুলিয়ে নেয়া, অর্থাৎ ইতিহাসে আজকের দিনটি। কালের চাকা ঘূর্ণায়মান, ইতিহাসের পাতা উল্টালেই চোখে পড়ে ঘটনার ক্ষণ ঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটে দুনিয়া চোখ রাখলে কিছুটা হয়তোবা পেয়েও যাব, কিন্তু আমরা প্রত্যেকদিন চেষ্টা করি আকাশবাণী কুমিল্লা শহরের এই সুপ্রভাত অনুষ্ঠান থেকে তা আপনাদেরকে এক নজরে চোখ বুলিয়ে দিয়ে যাবার যে প্রচেষ্টা সেটা। তো তাহলে চলুন আজকে দেখে নিই ইতিহাসে আজকের দিন, অর্থাৎ আজ 17ই সেপ্টেম্বর ইতিহাসে কতটুকু গুরুত্বপূর্ণ। ১৮৪৮ সালের আজকের দিনে সাপ্তাহিক সংবাদপত্র সাপ্তাহিক অরুণোদয় প্রকাশিত হয়। ১৯১৫ সালের আজকের দিনে জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন জন্মগ্রহণ করেন। ১৯২৪ আজকের দিনে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন। ১৯৩৪ সালের আজকের দিনটিতে বাঙালি কবি এবং ইঞ্জিনিয়ার বিনয় মজুমদার জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালের আজকের দিনে বিংশ শতাবদীর উদ্ভিদবিদ এবং শ্রেণীবিন্যাসবিদদের মধ্যে অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী পদ্মশ্রী কে এস মণিলালের জন্ম হয়। ১৯৪০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন লেখিকা শুভ্রা মুখার্জি। ১৯৫০ সালের আজকের দিনে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, অর্থাৎ আমাদের দেশের চতুর্দশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালের আজকের দিনে বাংলা ভাষার কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রয়াণ হয়। ১৯৬৪ সালের আজকের দিনে নরেশচন্দ্র সেনগুপ্তের প্রয়াণ ঘটে, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক। আজকের দিনে ১৯৭০ সালে ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের জন্ম হয়। ১৯৭১ সালের আজকের দিনে সুইজারল্যান্ডে মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়। ১৯৭৭ আজকের দিনে ইংরেজ উদ্ভাবক এবং ফটোগ্রাফির পুরোধা উইলিয়াম টলবটির মৃত্যু হয়। ১৯০৩ আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট এবং উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড়ান। ১৯৩০ আজকের দিনে আমেরিকান মহাকাশচারী এডগার মিচেলের জন্ম হয়। ১৯৪৪ সালের আজকের দিনে অস্ট্রেলিয়া থেকে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৪৮ সালের আজকের দিনে জার্মানির খ্যাতনামা জীবিকাকার এমিল লুদুইকের মৃত্যু হয়। ১৯৬৫ সালের আজকের দিনে আমেরিকান পরিচালক প্রযোজক এবং চিত্রনাট্যকার ব্রায়ান সিঙ্গারের জন্ম হয়। ১৯৮০ সালের আজকের দিনটিতে মার্কিন লেখিকা ক্যাথরিন পোর্টারের প্রয়াণ ঘটে। ১৯৮৩ সালের আজকের দিনে ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন। ১৯৮৭ সালের আজকের দিনে ইংরেজ অভিনেতা হ্যারি লকের মৃত্যু হয়। ১৯৯১ সালের আজকের দিনটিতে উন্মুক্ত সোর্স কোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ ইন্টারনেটে প্রকাশিত হয়। তো এই ছিল আমাদের কাছে প্রাপ্ত তথ্যানুসারে ইতিহাসের আজকের দিনের গুরুত্ব সম্পর্কে।

এবারে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি কয়েকটি পত্রিকার। প্রথমেই কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার আজকের প্রকাশিত পত্রিকা শিরোনাম, ফ্রিজ হবে জোড়া ফুল, নন্দীগ্রাম রেজিনগরের মনোনয়ন শেষে দুই তৃণমূল তাকিয়ে কমিশনের দিকে, রায় কি বৃহস্পতিতেই। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা দিতে পারলে না কর্তৃপক্ষ, মঙ্গলের পরে বুধেও উত্তেজনা এনআরএস হাসপাতালে। ট্রেন আসার সময়ে গেটম্যান ঘুমোচ্ছেন, ভাইরাল ভিডিওর তথ্য বিভ্রান্তিকর এবং অসমর্থিত বলেও কর্তব্য গাফিলতির কথা স্বীকার রেল কর্তৃপক্ষের। ব্রিক্সে স্ট্রোক হয় জিনপিংয়ের, বেজিং ফিরেই কড়া অস্ত্রোপচার দাবি, দিল্লি ফেরত সাউথ আফ্রিকার প্রেসিডেন্টও অসুস্থ। পাকিস্তানের সঙ্গে চীনের তো কোনো সীমান্তই নেই, বেজিং ইসলামাবাদের সীমান্ত কমিশনের বিরোধিতায় ভারত বানচাল করা হয়েছিল স্বাধীনতা দিবসে নাশকতার ছক, সেই শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে এবার সন্ত্রাসবাদী তকমা। বিরামঘাটি হামলায় 10 মাওবাদীকে মৃত্যুদণ্ড দিল আদালত, 13 বছর আগে নিহত হন কংগ্রেস নেতাসহ 27 জন। রাশিয়ার তেল কিনলে ভারতের উপর 100% শুল্ক, মার্কিন আইনসভা প্রাথমিক সম্মতি দিল ট্রাম্পের বিলে। দেশে ফিরে বিপাকে কয়েক হাজার বাংলাদেশি, ভিসা বাতিল করে দিল সংযুক্ত আরব আমিরশাহী। সংঘাত আর যেন না ছড়ায়, দ্রুত আমেরিকার সঙ্গে আলোচনায় বসুন, ইরানের আরাকচিকে বার্তা চীনের, হরমুজ খোলারও আর্জি। জয় হাত ছাড়া ইস্টবেঙ্গলের, 2 গোলে এগিয়েও ড্র, চ্যাম্পিয়ন্স লিগ 2-তে জর্ডন থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরছে হাবাসের দল। এশিয়ান গেমসে পদক জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে পারবেন লাভলিনারা, বক্সারদের উৎসাহিত করতে সিদ্ধান্ত। ক্রিকেটের দৃশ্য হকিতেও ভারতে খেলতে আসতে রাজি নয় পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিরপেক্ষ দেশে করার দাবি আশা ছিল আর নেই। দুরন্ত আইপিএল কাটিয়েও আর ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন না কোহলির সতীর্থরা।

সুপ্রভাতে আপনাদেরকে জানাচ্ছি সংবাদ শিরোনাম। এবারে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম জানিয়ে দিচ্ছি। ফের নগদ লেনদেনে ডিজিটাল ভারত, ইউপিআই মাশুলে ক্ষুব্ধ বণিক মহল। লিঙ্গ সমতা, 145 দেশের মধ্যে ভারত 131। ইউসিসি নীতিশের দলের উপর চাপ বাড়াল আরজেডি। জমি ফেরত পেলেন মোদির বন্ধু। চীনের নাকের ডগায় ভারত ও আমেরিকার যৌথ মহড়া। অভিন্ন দেওয়ানি বিধি রাষ্ট্রপতি ভবনেই পড়ে গুজরাট অসম মধ্যপ্রদেশের বিল। মার্কিন চাপে মোদির আত্মসমর্পণ। ইউপিআই লেনদেনে মাশুল প্রত্যাহারের দাবি রাহুলের। ভারতীয় রণতরিতে পাক যুদ্ধ জাহাজের ধাক্কা। কড়া ভাষায় প্রতিবাদ দিল্লির। কূটনীতিককে তলব

চাষই হয়নি, মুগ ডাল কিনেছে সরকার, মধ্যপ্রদেশে 13 লক্ষ টাকার দুর্নীতি প্রকাশ্যে। অসম ত্রিপুরায় 100 কোটির মাদক আটক, ধৃত 3। 73টি বাঙালি বাড়িতে বুলডোজার, হাইকোর্টে ধাক্কা অসম সরকারের। মণিপুরে 6 ঘন্টার গুলির লড়াই, ফের হিংসার আগুনে পুড়ল বাড়ি, শাহজাদ ভাচ্চি নেটওয়ার্ক নিষিদ্ধ, জানিয়েছে কেন্দ্র। ভারত পাকিস্তান জাহাজের সংঘর্ষ, ভারত কূটনীতিকে তলব দিল্লির। ভারতের উপর 100% শুল্ক চাপাতে পারবেন ট্রাম্প, আইন পাশ হয়ে গেল মার্কিন কংগ্রেসে। মক্কায় হামলা হুতিদের, পাল্টা আক্রমণের হুঁশিয়ারি সৌদিরও। প্রিয় নায়ককে দেখতে উপচে পড়া ভিড়, নিরাপত্তার কারণে বাতিল অনুষ্ঠান। টেকঅফের পরই ফাটল টায়ার, জরুরি অবতরণের পর ভাঙল ছাদ। লিগ কাপে জিতল লিভারপুল আর্সেনাল, লিও মেসির জন্য বিদায়ী ম্যাচ আয়োজন এএফের, শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় রিয়ালের। ডোপিংয়ের কালো ছায়া, নির্বাসিত ভারতের একঝাঁক অ্যাথলিট। লিজনিও আল হুসেনকে হারাতে ব্যর্থ ইস্টবেঙ্গল, জমা পড়ল না মনোনয়ন, সিএবির নির্বাচন স্থগিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই পন্থ ও হার্দিক। আফগানদের হোয়াইট ওয়াশ করতে প্রস্তুত ভারত, আজ খেলতে পারেন বৈভব সূর্যবংশী। আমি রবোট নই, সমালোচনা নিয়ে অকপট সঞ্জু স্যামসন।

এবারে জানাচ্ছি গতকাল আগরতলা থেকে প্রকাশিত সান্ধ্যকালীন পত্রিকা ত্রিপুরা খবরের শিরোনাম। বোনের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবার পথে ঘটেছে অঘটন। প্রকাশ্য দিবালোকে চলন্ত স্কুটিতে থাকা মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাই, ঘটনা বিশালগড়ে। সরলতা নিরক্ষরতার সুযোগে জমা করল নিজ অ্যাকাউন্টে। ডাকঘরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা জমানোর কথা বলে অসহায় মাকে নিঃস্ব করল এজেন্ট। কল্যাণপুর থানার সহযোগিতায় ফের এনসিসি থানার সাফল্য। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া বাইক স্কুটি সহ ধৃত এক যুবক, পেছনে থাকা রাঘব বোয়ালকে ধরতে চলেছে টানা জেরা। নিয়মমাফিক তল্লাশি অভিযানের সময় উদ্ধার 40 কোটি টাকার ইয়াবা, আটক লরির চালক। কদমতলার খবর, মুখ্যমন্ত্রী সমীপেশু জনসেবার এক নির্ভরযোগ্য সেতুবন্ধন। জনগণের আস্থা অর্জন করে জবাবদিহিমূলক স্বচ্ছ জনবান্ধব প্রশাসন নিশ্চিত করাই লক্ষ্য। ভিসি নির্বাচন দোরগোড়ায়, কর্মী সমর্থকদের টিপস প্রতিমার। আর ঘরে বসে থাকা চলবে না, যেতে হবে গণদেবতার কাছে, রাখতে হবে জনসংযোগ। চুপিসারে গভীর রাতে সৎকার, আটক গুণধর পুত্র পুত্রবধূ। টাকার লোভে মাকে ঘুমের ওষুধ খাইয়ে মুখে বালিশ চাপা দিয়ে খুন করেছে বলে অভিযোগ। উদ্ধার 2 লক্ষাধিক টাকা মূল্যের চুরি যাওয়া স্বর্ণের হার। পুলিশি ডিকশনারিতে অসম্ভব বলে কিছু নেই, চোর ছিনতাইবাজদের বিরুদ্ধে ফের সাফল্য। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের কাছে প্রাপ্ত কয়েক

এবারে আমাদের কৃষক ভাইদের জন্যে কিছু জরুরি কথা। কৃষিতে বর্তমান যে আবহাওয়া চলছে সেই আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব এবং তার প্রতিকার সম্পর্কে কিছু কথা জানাচ্ছি। রাজ্যের বেশিরভাগ জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে, এর ফলে ওইসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তবে জমি থেকে দ্রুত জল বের হয়ে গেলে গাছ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সবজি জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে। জমির টস মোটামুটি নিয়ন্ত্রণে, যদিও এক দুই জায়গায় ভারী বৃষ্টির ফলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, কিন্তু দ্রুত আবহাওয়া স্বাভাবিক হয়ে যাওয়ায় প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে যে সমস্ত জমিতে কিছু সময়ের জন্য জল জমা হয়ে গিয়েছিল সেই সব জমির চারা থেকে পূর্ণাঙ্গ গাছের প্রতি বিশেষ নজর রাখতে হবে, কারণ জলাবদ্ধ পরিস্থিতিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনাটা বেড়ে যায়। মাটির উপরে স্তরটি শুকুতে শুরু করলে গাছের গোড়ার কাছে তামাভিত্তিক ছত্রাকনাশক বা সিস্টেমিক ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। সুস্থ ফসলে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে মৃত বা মারাত্মকভাবে পচে যাওয়া চারা গাছগুলো অবিলম্বে উপড়ে ফেলতে হবে। সবজির লতানো ডাল যাতে মাটির সংস্পর্শে না আসে সেজন্য বাঁশের শক্ত খুঁটি বা মাচা দিয়ে সেগুলোর উপযুক্ত অবলম্বনের ব্যবস্থা করতে হবে। বৃষ্টি না থামা পর্যন্ত সব ধরনের রাসায়নিক স্প্রে এবং সার প্রয়োগ স্থগিত রাখতে হবে। আউশ ধান সংগ্রহের জন্য আবহাওয়া আগামী দুই তিন দিন কোথাও কোথাও কিছুটা প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে, তবে যেখানে সম্ভব সেখানে ধান কেটে গুদামজাত করার আগে ভালো করে শুকিয়ে নিতে হবে। ধান কাটা শেষ হয়ে গেলে পরবর্তী ধানের চাষের জন্য জমি তৈরি করে নিতে হবে। অনেক জমিতেই ইতিমধ্যে ধান লাগানো শুরু হয়ে গেছে। শশার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা রয়েছে, জমি পরিষ্কার রাখতে হবে এবং আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ থেকে সরিয়ে নষ্ট করে দিতে হবে। মাছি ধরার জন্য ফেরোমিন ফাঁদ ব্যবহার করা যেতে পারে, তবে ঘরে তৈরি বিষ টোপ ফাঁদও এই কাজে ব্যবহার করা যেতে পারে। ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা রয়েছে, জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, জল নিষ্কাশনের সুব্যবস্থা করা এবং আগাছামুক্ত রাখা এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আসা মাত্রই তা তুলে ফেলে নষ্ট করে ফেলতে হবে। রোগ জীবাণু বহনকারী পোকামাকড় দমনের জন্য শেষ উপায় হিসেবে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করে রাতের তাপমাত্রা হ্রাস পাওয়া এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এই সময়ের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে গবাদি প্রাণী টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময়ে অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেয়া যাবে না, নতুন ঘাস থেকে গরু ছাগলের পেট ফাঁপা বা ফোলা রোগ হতে পারে। ঘর পরিষ্কার রাখতে হবে, প্রয়োজনে ঘরের চারদিকে চুন ছিটিয়েও দিতে হবে। তো শ্রোতা বন্ধুরা, কথায় কথায় সমস্ত কিছু মিলিয়ে আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই ইতিমধ্যেই ফুরিয়ে গেছে, অতিক্রান্ত সময়। আজকে যাদের শুভ জন্মদিন, জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। অন্যান্য ক্ষেত্রেও আজকের দিনটি যাদের কাছে একটা বিশেষ দিন, তাদেরকেও সেই বিশেষ দিন উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা, পুরান অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পারস্পরিকভাবে ছোট বড় সকলের খেয়াল রাখুন, বাড়ির পরিবারের। আজকে শেষ করছি সুপ্রভাত এখানেই, আগামীকাল আবার একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আকাশবাণী কৈলাসহরের সঙ্গে থাকবেন। নমস্কার।

ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তি গীতি শুনছিলেন পরিমল ভট্টাচার্যের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্তি হতে চলেছে। 2023 সালে শুরু হয় এই প্রকল্পে ইতিমধ্যে 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত

সকলের উদ্দেশ্যে ভাষণও দেবেন। তিন দিনব্যাপী সম্মেলনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত দেশি বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্ট আপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের একমঞ্চে দেখা যাবে। আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন যে এই সম্মেলনে ভারতের সহযোগিতা, বিনিয়োগ, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে ছটি দেশের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

0: আধিকারিক দেড়শোরও বেশি বক্তাতে অংশ নেবেন। প্রদর্শনীতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী ছটি দেশের বিশেষ প্রদর্শনী কক্ষ থাকবে। এছাড়াও থাকবে 12টি রাজ্যের বুথ, একটি স্টার্ট আপ প্যাভিলিয়ন, ইনোভেশন শোকেস, স্টুডেন্টস হ্যাকাথন এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্যাভিলিয়ন। ভারতীয় জনতা পার্টি আজ থেকে দেশজুড়ে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক কাজে তার 25 বছর পূর্ণ করার উপলক্ষে উদ্যোগ নেওয়া হয়েছে। এই 25 বছরের মধ্যে রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর 13 বছর এবং ভারতের প্রধানমন্ত্রী হিসাবে 12 বছরের অভিজ্ঞতা। এই বিশেষ দিনটি উপলক্ষে আজ গুজরাটে তার নিজের শহর ভাদনগর থেকে সেবা সংকল্প অভিযানের সূচনা হবে। উদযাপনের অংশ হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত একটি বাইক র্যালির সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লি সরকার আজ 4টি বড় কর্মসূচির আয়োজন করছে। এই কর্মসূচিগুলো মূলত জনসেবা, নিষ্ঠা এবং জন অংশগ্রহণের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দিল্লি সরকার মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে চলেছে। এই সময় পরিবহন, সড়ক, নিকাশি ব্যবস্থা, জল শোধন, শিক্ষা, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা, শহরের সৌন্দর্য বর্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন যে আজ আশীর্বাদ কা দিয়া কর্মসূচির আওতায় কর্তব্যপথে 1 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। প্রজ্বলিত প্রদীপ নাগরিকদের শুভেচ্ছা, আশীর্বাদ, অংশগ্রহণ এবং দেশের সেবায় তাঁদের অঙ্গীকারের প্রতীক হয়ে উঠবে। দিল্লি সরকার দিলশাদ গার্ডেনে অবস্থিত গুরু তেগ বাহাদুর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট একটি সুপার স্পেশালিটি ট্রমা ব্লক নির্মাণেরও অনুমোদন দিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদী দূরদর্শী নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। তিনি উল্লেখ করেন যে 25 কোটিরও বেশি ভারতীয় চরম দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। শ্রী রাধাকৃষ্ণ বলেন, এক যুগান্তকারী ডিজিটাল বিপ্লব লক্ষ লক্ষ মানুষকে ক্ষমতায়িত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। মন্ত্রী বলেন, জনসেবায় শ্রী মোদীর নিষ্ঠা ও একাগ্রতা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্ণ হতে চলেছে। 2023 সালে সূচনা হয় প্রকল্প, ইতিমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সাথে সংযোগের সুবিধা করে দেওয়া। কেন্দ্রীয় অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতেন্রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ কলকাতায় প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি ইপিএফওর আওতাভুক্ত মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করেছে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান যে এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষেরও বেশি কর্মী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় চলে আসবেন। এই জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় 11,339 কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
1: 25,000 rupees per month salary will be the new ceiling for PF deductions. Isse kareeb 51 lakh employees ko iska benefit milega, jo ki 15 to 25 wale band mein the, they will start getting covered in the new PF rules. भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 crore rupees एवरी ईयर।
0: সরকার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি পুনর্গঠন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে পুনর্গঠিত সিবিএফসিতে আগামী 3 বছরের কার্যকালের জন্য 18 জন সদস্য রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিনোদ অনুপম, মনোজ যোশী, হংসরাজ হংস, প্রীতি জিন্টা, পঙ্কজ ত্রিপাঠী, রিকি কেজ, সুনীল শেঠি, রূপালী গাঙ্গুলি এবং প্রিয়দর্শন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল।

আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়ে বলেন যে এই ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন যে নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। শ্রী জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, ভারত কখনোই 1963 সালে তথাকথিত চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে স্বীকৃতি দেয়নি এবং বরাবরই এটিকে অবৈধ ও অকার্যকর বলে গণ্য করে এসেছে। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে সেদেশের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। হিউস্টনে অনুষ্ঠিত G20 এনার্জি অ্যাবান্ডেন্স মিনিস্টেরিয়াল সম্মেলনের ফাঁকে গতকাল মনোহর লাল ও ক্রিস রাইটের মধ্যে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়। শক্তিমন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং এবং ডেটা সেন্টারের মতন উদীয়মান ক্ষেত্রগুলির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ভারত কাজ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের T20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। প্রথম 2 ম্যাচে জয়ী হয়ে ভারত ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্তি হতে চলেছে। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচে T20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর পড়া শেষ হল, স্থানীয় সংবাদ এরপরে।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে নন্দিতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশসেবার মন্ত্রকে সামনে রেখে জনজীবনে ২৫ বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই উদ্যোগ মানুষের জীবনকে বদলে দিচ্ছে। এ উপলক্ষে আজ থেকে সারা দেশের সঙ্গে রাজ্যেও এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। অভিযানের প্রথম দিনে রাজ্যের গ্রাম ও শহর এলাকায় ৬ লক্ষেরও বেশি প্রদীপ প্রজ্বলনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আগরতলা এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষ আজ থেকে বিমানবন্দরে যাত্রী সেবা অভিযান শুরু করবে। ২৪ দিন ব্যাপী এই অভিযান শেষ হবে আগামী ১০ অক্টোবর। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৃষাণমোহন নেহরা সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, এই কর্মসূচিতে আগামীকাল বিমানবন্দরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। দক্ষিণ জেলায় আজ থেকে শুরু হতে যাওয়া সেবা সংকল্প অভিযান সফল করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি জানান, কর্মসূচির প্রথম দিনে শান্তির বাজারে স্বচ্ছতা অভিযান, বিলোনিয়ায় যোগমায়া কালীবাড়িতে রক্তদান শিবির এবং সন্ধ্যায় বিলোনিয়ার বিদ্যাপীঠ মাঠে হবে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের পুরসংস্থাগুলিতে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। পুরসংস্থা নির্বাচনের জন্য আজ ভোটকেন্দ্রের খসড়া তালিকা

প্রকাশ করা হবে। আজ থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তি হবে আগামী 23 সেপ্টেম্বর। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। নয়াদিল্লির যশোভূমিতে আজ থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী সেমিকন ইন্ডিয়া 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সম্মেলনের উদ্বোধন করবেন এবং অনুষ্ঠানে ভাষণ দেবেন। সিলিকন টু সিস্টেমস বিল্ডিং দ্য ইকোসিস্টেম থিম অনুসারে এই সম্মেলনে ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক শিল্পের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিনিয়োগ, উদ্ভাবন, সহযোগিতা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের উপর সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী প্রদর্শনীতে সেমিকন্ডাক্টর উপকরণ, যন্ত্রপাতি, চিফ ডিজাইন শপ, প্রাসঙ্গিক বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হবে। সম্মেলনে 1200 বেশি প্রতিনিধি অংশ নেবেন। এই আয়োজনে 5টি দেশের প্যাভিলিয়ন থাকছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের অধীন স্কুলগুলিতে 3রা থেকে 8ম শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 30 সেপ্টেম্বর। পরিবর্তিত সূচিতে তা শুরু হবে 30 অক্টোবর থেকে। পরিবর্তিত সূচি কার্যকর হবে রাজ্যের সরকারি ও এডিসি পরিচালিত সমস্ত স্কুলের পাশাপাশি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, মাদ্রাসা ও সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলে। দেশজুড়ে আজ থেকে শুরু হচ্ছে স্বচ্ছতাই সেবা 2026 অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। এবারের মূল ভাবনা স্বচ্ছতায় অংশগ্রহণ। স্বচ্ছ ভারত, বিকশিত ভারত এর আওতায় জনবহুল স্থান পরিষ্কার করা, যুব সমাজের অংশগ্রহণ বাড়ানো এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগে জোর দেওয়া হবে। 10রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে বৃক্ষরোপণ করা হবে। খেলার খবর। এশিয়ান ফুটবল কনফেডারেশনের চ্যাম্পিয়ন লিগ 2-এর আসরে ড্র করল ইস্টবেঙ্গল ক্লাব। আম্মানের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতরাতে অনুষ্ঠিত খেলায় আল হুসাইন ক্লাবের সাথে 2-2 গোলে ইস্টবেঙ্গল ক্লাব ড্র করে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে 2টি গোল করে আনোয়ার আলী ও ড্যানিয়েল রামিরেজ ফার্নান্ডেজ। রাজ্যভিত্তিক মহিলা ক্রিকেটে বিশালগড়কে 250 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল সদর। গতকাল উদয়পুরের জামজুরি মাঠে আয়োজিত ফাইনালে সদর প্রথমে ব্যাট করতে নেমে 291 রান করে। দলের পক্ষে মৌচিতি দেবনাথ 162 রান করেন। জবাবে খেলতে নেমে বিশালগড় সবকটি উইকেটে 41 রান সংগ্রহ করে। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত 2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা হাকতর গনাঙ্গই তিনি নিসিমি চেং জাগানো স্বচ্ছতা হিসেবা নৈসাই নৈচিতক আবতঙ্গানো অক্টোবর তালনি সি সিনি শালমারি জরা তাকলাইনি ওয়ানসুক মঙ্গবা কঙ্খা স্রাই স্রাই ক্লাইমা ও মানজাকনা স্রাই স্রাই ভারত থামজাজাক ভারত ও নাহার মঙ্গন বসকাঙ্গ তনি ওই লুক কবাং তংমা আমচায়ও সাবসুত্রা ক্লাইনা শিকলাদ ফানো কবাংখাই ও সামুঙ্গ মানজাকনা নিশাকা ফানবক সিনজাকা অক্টোবর নৈ শালমারিব গান্ধী জয়ন্তী ও আলাইদাকে সাবসুত্রা ক্লাইমা তাংব তাঙ্গ আমানি মুঙ্গই বুফাং ফাংসা সামুংবুতাংনি বিশিংতৈ ফাংসারা কাইজাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকুর সেবানী বিশি নৈচিবা পুংখা সেবাতে কাহাম নাইকল মূ ও ওয়ানসক মূন বুসকাং তনিউই হাপাং নৈ সাই ব্রী চি সিনি বিশিনী বিশিং হামজাজাক ভারত স্নামতিসানা নাহারৈ সাকথারী সামু তাঙ্গই তঙ্গু গ্রংজাক হামক্রাইতে লুকু ফান বাং রেমুংনি সেব বাই অচেতন লুকুরকনি লংমানো স্লাই তঙ্গু আবনোরগৈ তিনি নিসিমি তালসারমৈ সেবা সংকল্প অভিযান হাকতর গনাঙ্গই বাই বাক্সা হাস্তেওব চেংজাগানো অ তাং বুতাং তিনি হাস্তেনি কামিতাই দলি আমচায়ো কাইদক রাসায়নিক বাং জাতি মুসংনানী যোগালিমুং নাহার জাকা আয়াঙ্গ আগরতলা এমবিবি।

0: birkum kholani bkhaktibo tini ni simi jatri seba obijan chengane Shalnoi Chibri Tongano O Tang Batang Mia Airport Authority of India Agartala Birkhung Kholani Dagifang Krishan Mohan Nehra Koktuma Thumnai Rokni Kokmalaimongo O Tang Batang Notui Shaikhana Rekha Boshaka Tini Jatri Seba Obijanni Puilani Shalo Bonde Matram Rachapungni Bisingtoi Changjagana Birkhung Kholabo Thanglai Sukhlainai Rokno Tilok Phuljagana Montri Bokrok Narendra Modini Mangpli Wibuskango Selfiti Sanani Sebo Tongana Boshaka Tini Shalo September Chisar Shalmari Birkhung খোলা স্বচ্ছতা অভিযান সামুং তাংজাগানে শালগ্রাহাঙ্গর সেবা সংকল্প তাংবতাং চাসারনানো নাহারৈ মিয়া বিলুনিয়া সার্কিট হাউস ককলাম সালাইমা সংসা জাখা শালগ্রাহাঙ্গরনি জেলা পরিষদনি কাসকু অকরা দীপক দত্ত অ ককলাম সালাইমানো তুইদুলখা হাঙ্গর নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদ পিশাকা তাংবতাংনি পুইলানি সালো শান্তির বাজার স্রাই স্রাই সামুংবতাং বিলুনিয়া ইয়োগমায়া কালীবাড়ি ও থৈরিমা শিবির তৈ সানজাব বিলুনিয়ানি বিদ্যাপীঠ থংখলা ও চাতি মুসংমা পান্ধা যুগালি জাগানে দিল্লি কতালনি জশুভূমি ও তিনি নিশিমি চেংজাগানো সেমিকন ইন্ডিয়া নৈসাই নৈচিদক সালথামতঙ্গানো অকুথুম লাইমুং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি অকুথুম লাইমুংন চেঙ্গে দিওয়ানো তে পান্ডা ককনারগানো সিলিকন টু সিস্টেম বিল্ডিং দ্য ইকোসিস্টেম অ থিম নরগৈ অকুথুম লাইমুং যোগালি জাকমাব ভারতনি লগি লগি হায়ুংনি জুদা জুদা হা কতনি সেমিকন্ডাক্টর তে ইলেকট্রনিক্স নামখনি অজারক আরো মানজাগানো রাংবক সিনমুং চুবামুং তে কাহামকুক লুকুফান হামক্রাইনি শাকা কুথুম লাইমুঙ্গ আলাইদাকে ফান বক্সিন জাগানো অ কুথুম লাইমাব খরকসা সাইনি রানাই কবাং লুকু আদং রক মানজাগানো হাস্তে চংবাড়ি কমিশন হাস্তেনি পুরমথারগ চংবাড়িনি বাগৈ নাংমানি যুগালিমুং চেঙ্গে রেখা হাস্তে চংবাড়ি কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী শাখা পুরমথা চংবাড়িনি বাগৈ বুট কেন্দ্রনি স্নামগ্রামা মুংরেম তিনি কারিমানো তিনি নিশিমি অ তালনি নৈচিসা শালমারি জরা স্নামগ্রামা মুংরেমনি শাখা শানমুংতে কেবেংমুং ইয়াচাক জাগানো অ শানমুংতে কেবেংমুং নতৈ সামুং পাইরিমানি সামুং তাংজাগানো অ তালনি নৈচিথাম শালমারি বুট কেন্দ্রনি পাইথাক মুংরেম কারি জাগানো অ তালনি নৈচিবা শালমারি এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি নরগৈ রংনকনি রংনাইখুংনি বিশিং তংমার রংনক রকনি রেম থামনি সিমি রেম চার জরা রংনাই রকনি হাফ ইয়ারলি এক্সাম তালসা উসলুরি রেজাখা রংনক রংনাইখুংনি সকাংনি সাকলাইজাক জরা নরগৈ আমজকমুং চেংজাকনা কক তংমানি অ তালনি থামচি শালমারিনি সিমি আবো সলাইয়ি তাবুক অক্টোবর থামচি শালমারি খ্লাইজাখা অ সাকলাইমুং ফিনজাগানো হাস্তে হাপাংনি তৈ এডিসি নাইকলজাক রংনকনি লগি লগি হাপাংনি গসিমুং মানজাক রংনক মাদ্রাসায় তৈ বিদ্যাজ্যোতি রংনগ এশিয়ান ফুটবল কনফেডারেশননি চ্যাম্পিয়ন লীগ টু থংলাইমাও ড্র অংখা ইস্ট বেঙ্গল ক্লাব আমানি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম মিয়া হরনি থংলাইমাও আল হুসাইন ক্লাব বাই নই নই গোলনি ফের বাই ইস্ট বেঙ্গল ক্লাব ড্র অংখা ইস্ট বেঙ্গল ক্লাবনি অঙ্গৈ গোল কনৈ রেখা আনোয়ার আলী তে ড্যানিয়েল রামিরেস ফার্নান্ডেস হাস্তে বেরেমনি ব্রী রকনি ক্রিকেট থংলাইমাও বিশালগর্ণ রান নৈরা বাচিবাই মেচেনে চ্যাম্পিয়ন অংখা সদর মিয়া উদয়পুরনি জামজুরি থংখলাও সংসারজাক ফাইনেল সদর পুইলা বেট খ্লাইনা অংখরৈ রান নৈরা চুকু চিসা খ্লাইও বদলনি বখাক্তৈ মচিতি দেবনাথ রান সারা দকচিনৈ খ্লাইও ফিরক মুঙ্গ থংনা অংখরৈ বিশালগড় বেবাগ উইকেট কমাওই রান ব্রী চিসা খ্লাইমানো তাবুক নবর্তিবারনি ককতুমা তিনি নখাকিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াই মানুহনি হজাক মুংখ্লাইকা নবার্তিবার নাইখুং তিনি শালনি সাকানি তুংমারি তঙ্গানো 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তঙ্গানি 25.3 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উল্লি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি দামৈ সতী ব্রীচিবাও
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবোর্ডক সংবাদ রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 17ই সেপ্টেম্বর, এক বিশেষ দিন। হ্যাঁ, ক্যালেন্ডারের পাতায় আজকের এই দিনে 1950 সালে জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। জন্মগ্রহণ করেছিলেন গুজরাটের মেহসানা জেলায়। তো আজ তার শুভ জন্মদিন। আর সুরের ভেলায় আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকেই জানাবো তার জন্মদিনের শুভেচ্ছা। আমাদের ভারতবর্ষের 15তম প্রধানমন্ত্রী শ্রী দামোদর, নরেন্দ্র দামোদর মোদি। তো আমাদের আজকের সুরের ভেলার প্রথম শ্রোতা বন্ধু দেখে কে আছেন? হ্যালো সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো সুরের ভেলা থেকে বলছি। হ্যালো।

তো শ্রোতা বন্ধুর পছন্দের গান শোনাবার কথা, কিন্তু কোনো শ্রোতা বন্ধুকেই আমি এই মুহূর্তে পাচ্ছি না। তো দেখি তাহলে আমার পছন্দেরই একখানি গান শোনাই, আপনারা শুনে বলবেন কেমন লাগলো।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কুমারগঞ্জ থেকে বুলটি দাস।
0: কেমন আছেন?
1: হ্যাঁ দিদিভাই, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: তো দিদিভাই, আজকের যে বিষয়টা,
0: হ্যাঁ বলুন।
1: আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা।
0: হ্যাঁ অবশ্যই, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাতে চাই।
1: হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি একটি গান শুনবো দিদিভাই।
0: হ্যাঁ বলুন।
1: মানুষ মানুষের এই জন্য, আধুনিক গান।
0: মানুষ মানুষের জন্য, একদম ঠিক কথা, তাই না? সত্যি তো, মানুষ তো মানুষেরই জন্য। আমরা মানুষ হয়েও কি মানুষের মতো মানুষের পাশে থাকতে পারি?
1: পারি না দিদিভাই, ঠিকঠাক ভাবে থাকতে পারি না।
0: হ্যাঁ সত্যি তো, আমরা চেষ্টা তো করতে পারি,
1: চেষ্টা করতে পারি অবশ্যই দিদিভাই।
0: সে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে থাকতে চাইছেন, তাই তো?
1: থাকতে থাকতে চাইছেন, ঠিক ঠিক দিদিভাই।
0: আপনার
1: তো দিদিভাই, আপনি আপনি আজকে এসেছেন, ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে।
0: দারুণ, ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ নমস্কার দিদিভাই,
0: নমস্কার। পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি। হ্যালো,
1: নমস্কার নেবেন?
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: ভালো আছেন তো?
1: আমি ভালো আছি। আমার কথা শুনতে পারছেন? স্পষ্ট,
0: একদম স্পষ্ট শোনা যাচ্ছে।
1: আর বিশেষ করে মানে কি বলবো, প্রথমে আমি আপনাকে গানের কথা বলে ফেলি নাকি?
0: হ্যাঁ অবশ্যই বলবেন।
1: গান তো অবশ্যই আমরা শুনবো, গান শুনিয়ে দিন, আজকে আমাকে শুনিয়ে দিন আপন অলাপ পড়তে গিয়ে যেন মানে বুক ভরা ভালোবাসনে উপহার, হ্যাপি হ্যাপি বার্থডে তুই, এরকম গান আছে না, এই গানটি শুনিয়ে দিবেন। আর বিশেষ করে আমি এখন প্রসঙ্গে চলে আসি কথার। আজকে আপনি অনুষ্ঠানে শুরুতে বলেছেন যে মানে বিশেষ করে আজকে 17 সেপ্টেম্বর, আজকের দিনে 1950 ইংরেজি তারিখে আমাদের ভারতবর্ষের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদী, ঠিক না? নরেন্দ্র দাস দামোদর মোদীজির জন্ম হয়েছিল, তাই আজকে উনার জন্মদিন আমরা সবাই পালন করছি, গোটা ভারতবর্ষের সব নাগরিকরা। দেখুন আজকে মানে এখানে বলা হয়েছে যে আজকে যাতে মানে আমরা নরেন্দ্র মোদীজির মানে ঈশ্বরের কাছে যাতে আমরা প্রতি প্রজ্বলন করতে পারি বা করে দেই, যাতে উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, ঠিক না? আর তিনি তো মানে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন 3 বার, আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে 3 বারের দায়িত্ব নিয়েছেন, বর্তমানে তিনি প্রধানমন্ত্রী কাজ করছেন। আজকের দিনে জায়গা দাঁড়িয়ে আমি নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, আর ঈশ্বরের কাছে উনার মানে দীর্ঘায়ু কামনা করি, উনার যাতে স্বাস্থ্য ভালো থাকে এবং তিনি যাতে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যাতে আমাদের দেশের এবং সকল নাগরিকের কাজে নিয়োজিত থাকতে পারেন। আচ্ছা, আর বলি কি, যেমন আমরা সবাই কিন্তু আজ থেকে কিন্তু একটি কর্মসূচির আয়োজন করছি বা সেই আয়োজনে কিন্তু আমরা সবাই সামিল হচ্ছি, কারণ সে কিন্তু সবাই জানে অবগত আছেন, কারণ যে বিশেষ করে আমরা আজকে 17 সেপ্টেম্বর, আজ থেকে মানে 17 অক্টোবর পর্যন্ত সেই যাত্রায় আমরা সামিল হব, আর সেবা মানে প্রধানমন্ত্রী সেবা সংকল্প অভিযান, এখানে অনেক কিছু কর্মসূচি রয়েছে, অনেক কুইজ প্রতিযোগিতা বা বক্তব্য মানে চিত্রাঙ্কন, অনেক কিছু কিন্তু কর্মসূচি নেওয়া হয়েছে এখানে হাতে রাখা, ঠিক না? আর নেশা মুক্ত অভিযান, সত্যি কথা বলতে গেলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কিন্তু নেশার উপর খুব জোর দিয়েছেন, মানে বলেছেন যে নেশা মুক্ত জাতীয় মানুষ, কারণ নেশায় কিন্তু সর্বনাশ করে দিচ্ছে পরিবারে। আজকে একটা বাচ্চার খাতা কলম এনে দিচ্ছেন না বাজার থেকে মানে সন্তানকে মানে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু বাজার থেকে নেশা করে বাড়িতে শিখছেন।
0: সত্যি তাই, আমাদের সমাজকে একেবারে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে এই নেশা। তো ভালো লাগলো আর প্রধানমন্ত্রীজির এই,
1: যেমন আজকের দিনে একটা কথা বলি তাদেরকে, যেমন অনুষ্ঠানে ঢুকবেন মানে শুনে বিষয় এই সেটি আর একটু জানে আলোকপাত করার জন্য, কেউ হয়তো বা 2 মিনিট আলোকপাত করবে আর কেউ করবে 1 মিনিট, ঠিক না?
0: অবশ্যই, আমরা তো এটাই চাই, আমাদের অনুষ্ঠানে আমাদের যে কথাগুলো বলা হয় তার উপরেই কিছু কথা বললে শ্রোতা বন্ধুদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আশুতোষ দেবনাথ কৈলাস থেকে বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন অবশ্যই?
1: হ্যাঁ ভালো আছি দিদি। আর গতকালকেও আপনাকে পেয়েছি, আজকেও পেয়েছি, খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ।
1: আর প্রতিদিনই আপনি যখন আসেন একটা বিষয় রাখেন, খুব ভালো লাগে আর কি শুনতে। আমাদেরও শ্রোতাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হয়।
0: অবশ্যই, আমাদের মাধ্যমটাই তো শেখার। আমরা একে অপরের সঙ্গে কথা বলবো, শিখবো, জানবো অনেক কিছুই। তো অবশ্যই জানেন আজ আমাদের ভারতের প্রধানমন্ত্রী,
1: হ্যাঁ সেটা তো হয় না,
0: তাই আমাদের আজকের বিশেষ দিনটাও তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী দামোদর দাস মোদি, নরেন্দ্র দামোদর দাস মোদি মহাশয়ের, বিশেষ করে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজকের অনুষ্ঠানটা করতে আমাদের ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে।
1: একদম দিদি ঠিক, আমি শুনেছি, প্রথম থেকেই শুনেছি। যাই হোক, আমি প্রথমেই গানের কথাটা বলে ফেলি।
0: হ্যাঁ বলুন।
1: আশাজির বিখ্যাত একখানা গান রয়েছে, খুব চেনা চেনা মুখখানি তোমার, একখানা আধুনিক গান। আর গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের বিশাল এক নাম স্বপন চক্রবর্তী। আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন সবার।

0: চাদরের পঞ্চম দাগ রাহুল দেব বর্মনকে। তো আজকে তো বিশেষ একটা দিন দিদি, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজির শুভ জন্মতিথি। তো প্রথমেই উনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি উনাকে, আর উনার দীর্ঘায়ু কামনা করছি ঈশ্বরের কাছে। উনি তো তিনবার কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তো এখনো কিন্তু ভারতবর্ষের এই মানে তিন নম্বর মানে তিনবার উনার প্রধানমন্ত্রীর এই ইয়েটা চলছে আর কি।
1: তিন নম্বরবার প্রধানমন্ত্রী হয়েছেন ভারতবর্ষে।
0: আশা করছি উনি যেন সামনের লোকসভাতেও ভারতের প্রধানমন্ত্রী থাকুক। দেখুন, মোদীজি আসার পর ভারতের বিদেশ নীতি যেটা, প্রথমে কিন্তু সেরকম ছিল না, এখন কিন্তু এটা আমাদেরই গর্ব। বড় বড় যে লিডাররা রয়েছে বড় বড় দেশের, কোনো কিছু করতে গেলে কিন্তু মোদীকে জিজ্ঞেস করেই করে, এটা আমাদের গর্বের বিষয়।
1: সত্যি আমরা ভাবতে পারি যে আমাদের ভারতবর্ষ আবার শ্রেষ্ঠ আসনই নেবে, তাই তো?
0: একদম।
1: হ্যাঁ, তো ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।
0: নমস্কার দিদি, ভালো থাকুন।
1: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি সঙ্গীতা দেবনাথ চন্দ্রপুর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, ভালো আছেন?
1: তো দিদি ভাই, আজকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন, তো জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আজকে আমি 17 বছর ছবি থেকে এখানে গান শুনবো।
0: হ্যাঁ বলুন, কোন গান?
1: গানের কলি হচ্ছে, জন্মদিনে কে আর দেব তোমায় উপহার।

0: হ্যাঁ হবে, আপনারই পছন্দের
1: দিদিভাই
0: এবার।
1: আপনি ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ অবশ্যই। আপনার শরীর ভালো আছে? আপনার কথা শুনে মনে হচ্ছে শরীরটা ঠিক নেই।
1: দিদিভাই আমার মোবাইলটা কি যেন হয়েছে, কথা একদম শুনতে পাচ্ছি না আপনার।
0: আচ্ছা আচ্ছা, না আপনার কথা শুনে মনে হচ্ছে শরীরটা ঠিক নেই। শরীর কি ভালো আছে?
1: আছে, ভালো আছে দিদিভাই।
0: ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো ম্যাডাম,
0: হ্যাঁ হ্যালো, সুরের ভেলা।
1: আপনি বললেন?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, কি গান শোনাবো বলুন।
1: আমি তো আমার স্বপ্ন তুমি অগচিরদিনের সাথে।
0: এই গানখানি তো আপনি কালকেও শুনেছিলেন।
1: ও আমার স্বপ্ন দে ছোটি।

0: হলো আর এই গানটা?
1: আমার স্বপ্ন যে সত্যি হলো আজ।
0: হ্যাঁ
1: ঠিক আছে, আপনার পছন্দের গান আমি পাঠিয়ে দিচ্ছি, ভালো থাকবেন, কথা হবে আবারও।
0: ম্যাডাম, আমি মানুষ বলতে পারি?
1: হ্যালো,
0: মানুষ বলতে পারে ম্যাডাম?
1: আমি বুঝতে পারলাম না, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
0: আমার সঙ্গে আগে প্রমিলা ছিল, আমার সাজাবতি না, সঙ্গে বলতে যাচ্ছি।
1: ঠিক আছে, সবার জন্যই আপনার পছন্দের গান পাঠিয়েছি।
0: আচ্ছা ম্যাডাম, রাখি, ধন্যবাদ।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: শুনতে পাচ্ছেন আমার কণ্ঠস্বর?
0: হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে।
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন।
1: অবশ্যই ভালো আছেন।
0: হ্যাঁ
1: শুনি
0: ভালো আছি।
1: সমাধি।
0: হ্যাঁ ভালো আছি। এবং কি গান শোনাবো?
1: বৃষ্টি টৃষ্টি হচ্ছে,
0: হ্যাঁ বৃষ্টি
1: হয়তোভাবে
0: হচ্ছে।
1: জম্পেশ করে, তাই না?
0: হ্যাঁ বৃষ্টি
1: আমাদের
0: হচ্ছে।
1: এখানেও বৃষ্টি হচ্ছে, এখন হয়তোবা কিছুটা কমে গেছে বৃষ্টির যে মানে তার যে ইয়েটা, বৃষ্টির রেটটা অনেকটা কমে গেছে। যাই হোক, আমি ফোনটা পেয়ে একেবারে বিগলিত হলাম, আনন্দিত হলাম, তৃপ্ত হলাম সব কিছু।
0: ঠিক আছে, কি গান
1: যাই
0: শোনাবো?
1: হোক, আজকের বিষয়টা সত্যি অদ্ভুত, একেবারে কি বলবো,
0: আগে
1: আমাদের
0: গানের পছন্দ,
1: মনের
0: গানের
1: মনে
0: পছন্দটা বলে
1: কোথায়।
0: নিন,
1: হ্যালো,
0: গানের পছন্দটা জানিয়ে দিন আগে।
1: ও হো হো, ঠিক ঠিক, গানের পছন্দটা আমি বলি আপনাকে। গানটা গানটা হলো এরকম, শুভ জন্মদিন আজ তোমার শুভ জন্মদিন, যেমন আসে রাতের পর সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন শুভ জন্মদিন।
0: শুভ জন্মদিন,
1: গানটা আছে তো,
0: দেখছি আমি।
1: শুভ জন্মদিন আজ তোমার শুভ জন্মদিন, যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন, শুভ জন্মদিন শুভ জন্মদিন।
0: হ্যাঁ আপনি তো বলছেন, কিন্তু আমি খুঁজছি শুভ
1: হ্যাঁ
0: জন্মদিন, আমি খুঁজছি শুভ জন্মদিনের উপরে
1: আচ্ছা
0: অনেক
1: ঠিক
0: গান।
1: আছে, যদি এটা না
0: হ্যাঁ
1: হয়
0: শুভ
1: তাহলে
0: জন্মদিন।
1: অন্যটা অন্যটা দিই আপনাকে।
0: আচ্ছা আপনি,
1: অন্য গানটা হলো,
0: এটা আধুনিক
1: হ্যালো,
0: গান তো, শুভ জন্মদিন অনেক গান আছে, এটা কি
1: হ্যাঁ
0: কোনো ছবির
1: আধুনিক
0: গান?
1: তো বটেই।
0: এটা কি মানে আধুনিক তো ছবির গানগুলো আধুনিক পর্যায়েই পড়ে তো। শুভ জন্মদিন যদি কোনো ছবির হয়ে থাকে তাহলে নামটা বলতে পারেন।
1: ছবির নামটা এই মুহূর্তে মনে আসছে না ভাই।
0: আচ্ছা আমি শুভ জন্মদিন দিয়েই একটা গান আপনার জন্য
1: ঠিক আছে,
0: পাঠাচ্ছি।
1: গানটা দিবেন। আর তো ব্যাপারটা হচ্ছে, একটা কথা আছে না, মানুষ বিলুপ্ত হয়নি, মানুষ বিলুপ্ত হয়নি, বিলুপ্ত হয়েছে শুধু মনুষ্যত্ব। ভালোবাসাও বিলুপ্ত হয়নি, বিলুপ্ত হয়েছে কেবল বিশ্বস্ততা, তাই না?
0: আপনাদের,
1: তো
0: আপনার ভালোবাসা আজকে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদি, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনার জন্যই পাঠিয়ে দিলাম। পছন্দের গান শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: আচ্ছা আরেকটা কথা বলি। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো বলি, এত তাড়াতাড়ি তাহলে চলবে? একটু বলবো না, আমার ডেডিকেশন মানে আমার কিছু কিছু বন্ধুরা আছে, যেমন অবিনাশ ভাই, তারপর প্রেমজিৎ বাবু, তারপর মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর, সুমন মহুরি, আর আমার সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, অম্বালিকা ভট্টাচার্য, নাটির ভাই, ছোট্ট ভাই, দেবজিৎ দাস। তো ভালো থাকুন,
0: সবার জন্যই পছন্দের গান পাঠালাম, ভালো থাকবেন।
1: হ্যাঁ ভালো।

Hello，কোথায় আছিস? আমি চিনা পাবো নি। হ্যালো, হ্যালো, হ্যালো। আমার কোথাও যদি আপনি শুনেন তাহলে গান শুনে দিবেন। সমরেন্দ্র চট্টোপাধ্যায় গাওয়া একখানি গান, মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া। হ্যালো, আসছি।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো দিদি
0: সুরের
1: ভাই।
0: ভেলা, হ্যালো সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো দিদি ভাই, আমি সুশীল সিনহা পেশাদ্দর থেকে।
0: হ্যাঁ বলুন
1: দিদি ভাই, আজকে আমরাও নরেন্দ্র দাস মোদীর জন্মদিন, আজকে আমরাও ডিসপেন্সারি সেন্টারে গিয়ে আমরা স্বচ্ছ ভারত অভিযান চালিয়েছি।
0: আচ্ছা, নরেন্দ্র দামোদর দাস মোদী
1: হ্যাঁ
0: আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, তো ওনাকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিতে চাই, তো কি গান শোনাবো আজ বলুন।
1: আর আমাদের আমার ফিল্মের নাম হচ্ছে রাজা বাবু তুই ভোরের আলু, একটা গান আছে।
0: তুই ভোরের আলো,
1: হ্যাঁ, আজ আমরা সকাল 8:30 গিয়েছি স্বচ্ছ ভারত অভিযানে গিয়ে

0: আমরা ডাল উল কেটে কেটে পুরো পাই পরিষ্কার করে আমরা 9:10 এসেছি ওখান থেকে।
1: বাহ, দারুণ, ভালো লাগলো শুনে। ভারত, ভারতবর্ষ স্বচ্ছ, তো আমাদের নিজের ঘর বাড়িও স্বচ্ছ পরিষ্কার রাখা দরকার, তাই তো? একটি সুন্দর ভালো উদ্যোগ। তো ভালো থাকবেন, কথা হবে, পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার নিবেদ দিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কৈলাশ চন্দ্রপুর থেকে বলুন সূত্রধর বলছি।
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো আজ? হ্যাঁ,
1: যদি আনন্দময়ী পুত্র কেন খাতে।
0: আচ্ছা,
1: ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের গন্ধে আর আমাদের প্রধানমন্ত্রী জন্মদিন দিদি, অনেক অনেক শুভেচ্ছা। আর এমনিতে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দিদি, আপনিও শুনুন। রাখছি, নমস্কার।

সুন্দর এখানে শ্যামাসঙ্গীত আমাদের সুরের ভেলার আজকের অনুষ্ঠানের শেষ গান ছিল। তো শ্রোতা বন্ধু, আজকের এই বিশেষ দিনে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানালাম তার শুভ জন্মদিনের। তো শ্রোতা বন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, আর আজকের সুরের ভেলা এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 উত্তর পূর্বাঞ্চলীয় গানের অনুষ্ঠান সপ্তসুর, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 মাতৃবন্দনা, 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 ছোটদের গান, 2:30 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থির আসর, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনতে পাবেন অনুভব হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 8:30 মিক্স মেলোডিজ। 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। এবারে উত্তর পূর্বাঞ্চলীয় গানের অনুষ্ঠান সপ্তসুর, এতে আজ শুনবেন মেঘালয়ের গান।

উত্তর পূর্বাঞ্চলীয় গানের অনুষ্ঠানে শব্দ সুরে আজ শুনলেন মেঘালয়ের গান আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন হিন্দি ছবির গান, আজকের ছবি জুলি, শিল্পী উদিত নারায়ণ এবং অনুরাধা পাডওয়াল।

সোনু নিগম এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনলেন জলি ছবির গান। এবারে শিল্পী সোনু নিগম এবং জুয়েস গান্ধী।

জোলি ছবির এই গানখানির শিল্পী ছিলেন অলোক ইয়াগনিক। এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতিতে আজকের ছবি বিয়ের ফুল, শিল্পী কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি।

রক্তে লেখা ছবির গান শুনলেন কুমার শানু এবং কৃষ্ণা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের ছবি বিয়ের ফুল, শিল্পী কুমার শানু।

শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতিতে আজকের ছবি ছিল বিয়ের ফুল। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে একটা বেজে 29 মিনিট হয়ে 53 সেকেন্ড। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থাও বৃদ্ধি পেয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। ভারত দেশের 140 কোটি জনসংখ্যার জন্য শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। জন্ম মৃত্যু নথিভুক্তি সংশোধনী আইন আগামী 1 অক্টোবর থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। পুরুষদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থাও বৃদ্ধি পেয়েছে। আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া

0: উদ্বোধন করে শ্রী মোদী বলেন, ভারতের প্রত্যেক নাগরিক বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দায়িত্বের সঙ্গে কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্র দ্রুত গতিতে বেড়ে চলেছে এবং উদ্ভাবন, বিনিয়োগ ও আর্থিক বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করছে।
1: साथियों, भारत की इन उपलब्धियों के बीच सेमिकॉन इंडिया का ये आयोजन और भी महत्वपूर्ण हो गया है। अब भारत के प्लांट से निकलकर हमारी चिप्स देश और दुनिया के कस्टमर्स तक पहुंचना शुरू हुई है और अभी अभी मोहाली और सूरत में दो और प्लांट्स में कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है। मैं उनको भी बधाई देता हूं। फ्रेंड, किसी भी देश के लिए इतने कम समय में यहां तक पहुंचना आसान नहीं है।
0: তিন দিন ব্যাপী এই সম্মেলনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত দেশীয় বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্টআপ, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা একমঞ্চে সমবেত হয়েছেন। এই শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে ছয়টি দেশের প্রতিনিধিদের নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600 বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করছে এবং প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 52টি দেশের প্রতিনিধি, 400 বেশি নির্বাহী কর্মকর্তা এবং 150 বেশি বক্তা এতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লি সরকার আজ 4টি বড় কর্মসূচির আয়োজন করছে। এই কর্মসূচিগুলো মূলত জনসেবা, নিষ্ঠা এবং জন অংশগ্রহণের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দিল্লি সরকার মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে চলেছে। এই সময় পরিবহন, সড়ক, নিকাশী ব্যবস্থা, জলশোধন, শিক্ষা, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা এবং শহরের সৌন্দর্য বর্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে তাঁর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশী বিশ্বনাথ ধামে বিশেষ প্রার্থনা ও রুদ্রাভিষেক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বারাণসী থেকে ভাদুনগর পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারী 500 জন তরুণ বাইক চালকদের সংবর্ধনা জানানো হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু গত 25 বছর ধরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর দৃষ্টান্তমূলক জনসেবা এবং জাতি গঠনে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। তিনি বলেন, জনসেবার প্রতি শ্রী মোদীর নিষ্ঠা ও একাগ্রতা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। তিনি ঈশ্বরের কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করেন এবং প্রার্থনা করেন এবং জাতির সেবায় তিনি যেন অবিচল উদ্দীপনা নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। দেশের 140 কোটি জনসংখ্যার জন্য শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর হয়েছে ভারত। এই লক্ষ্যে বাজারের সুবিধা অনুসারে ভারত বিভিন্ন দেশের কাছ থেকে জ্বালানি ক্রয়ের নীতি অব্যাহত রাখবে। মার্কিন কংগ্রেসে রাশিয়া ও ইরানের কাছ থেকে জ্বালানি সংগ্রহকারী দেশগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিল অনুমোদিত হওয়া প্রসঙ্গে বিদেশ মন্ত্রক এই অভিমত প্রকাশ করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে এই বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। মন্ত্রক বলেছে, বিগত কয়েক মাসে মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে এই ইস্যুতে উচ্চ পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও AIR নিউজ কলকাতাতে। জন্ম মৃত্যু নথিভুক্তি সংশোধনী আইন আগামী 1 অক্টোবর থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ বলেছেন, সংশোধিত এই আইনে জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য নথিভুক্তির নিয়মবিধিগুলি আরও কঠোর করা হয়েছে। উল্লেখ্য, দ্য রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদের উভয় কক্ষে অনুমোদনের গত মাসে রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়েছে। জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য নথিভুক্তিতে বিলম্ব প্রতিরোধেই আইনটি সংশোধন করা হয়েছে। নতুন আইনে জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য 1 থেকে 2 বছরের মধ্যে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এরপরেও জন্ম মৃত্যু তথ্য

0: নথিভুক্ত করার জন্য প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশের প্রয়োজন হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়োগবিধি সংশোধনের প্রস্তাব করেছে। প্রধানত HH1 এবং X শিডিউলে অন্তর্ভুক্ত ওষুধপত্র বিক্রয়ের উপর নিয়ন্ত্রণ বিধি জোরদার করার লক্ষ্যে এই প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট শিডিউলের অধীনে ওষুধ কিনতে হলে বিধিসম্মত প্রেসক্রিপশন লাগে। সংশোধনীতে প্রেসক্রিপশন ছাড়াই এই ধরনের ওষুধপত্র বিক্রয় বন্ধে ওষুধের দোকানগুলিতে বাধ্যতামূলক CCTV নজরদারির কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। মনোনয়নের শেষ দিনে গতকাল পর্যন্ত মোট 27টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে 15 এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 12 জন প্রার্থীপদ দাখিল করেছেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়ে বলেন যে এ ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন যে নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। সন্ত্রাসবাদীদের জন্য অনুকূল পরিবেশের ব্যবস্থা করায় ভারত রাষ্ট্রসংঘে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে। আফগানিস্তানের পরিস্থিতি বিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ মার্কিন যুক্তরাষ্ট্রের 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী আল কায়দা সন্ত্রাসবাদীদের জন্য পাকিস্তানের নিরাপদ ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ওই হামলায় বলি সব মানুষের কথা স্মরণ করতে আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে আহ্বান জানান। এনফোর্সমেন্ট নির্দেশনালয়ে হরিয়ানার প্রাক্তন মন্ত্রী হরিশ কান্ডা অফিস বাসভবন বাসভবন এবং ফার্ম হাউসে তল্লাশি অভিযান চালাচ্ছে। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত এক বড় ধরনের কেলেঙ্কারিতে ইডি তদন্ত চালাচ্ছে। ইডি জানিয়েছে, বিনিয়োগকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জমির বাণিজ্যিক হস্তান্তর সহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে 248 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা কিন্তু মোট 661 জন বিনিয়োগকারীকে জমি হস্তান্তর করা হয়নি। অর্থ পাচার প্রতিরোধ আইনের একটি ধারা বলে এই তল্লাশি চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নির্মাণ এবং অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত কারিগর ও শ্রমিকদের এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, উন্নত এবং স্বনির্ভর ভারতের স্বপ্ন রূপায়ণে তাদের দক্ষতা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের T20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। প্রথম 2 ম্যাচে জয়ী হয়ে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। অন্যদিকে আফগানিস্তান কেবল মাঝে মধ্যে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থা বৃদ্ধি পেয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশ জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন দেশাত্মবোধক গান মাতৃবন্দনা অনুষ্ঠানে শিল্পী কলকাতা ইয়ৎকিয়ার।

অর্করূপ ঘোষের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর এবারই বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

प्रस्तुत है कार्यक्रम तराने नए पुराने।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসর, সন্ধ্যে সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8টায় এশিয়ান গেমস 2026-এর আধারিত বিশেষ অনুষ্ঠান চিয়ার ফর ভারত শুনবেন

আটটা বেজে 30 মিনিটে রয়েছে মিশ্র গানের অনুষ্ঠান, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9টা বেজে 15 মিনিটে। 9টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 10টা বেজে 10 মিনিটে। 10টা বেজে 20 মিনিটে দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ। 10টা বেজে 30 মিনিটে অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

103.2 মেগাহার্টজে প্রচারিত এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন ঘর গৃহস্থির আসর শুনবেন।

0: ঘর গৃহস্থির আসরে আজকে আমরা একটা গ্রামে আইছি দাদা, ও গ্রামের নাম কিতা?
1: সন্তুল।
0: আচ্ছা, সন্তুল গ্রামের আমরা একজন কৃষক দাদার লগে এখন কথা কইরাম। দাদা নমস্কার।
1: নমস্কার।
0: আপনার নামটা?
1: সুদীপ ঘোষ।
0: আচ্ছা, আপনি একজন বাস্তু চাষী?
1: উপযুক্ত আসলো এখন তো আমরা কিতা কইতাম দেখো আপনার সামনে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, কিন্তু এটা সাধারণ কৃষকে পায় না।
0: আচ্ছা,
1: যেমন এলাই প্রজেক্ট আছে সরকারি টাকা, কিন্তু তাই পায় প্রতি মাসে সময়ে যখন পয়েন্ট আছে ধান বাড়ি যাইতে যাইতে একজন কৃষক খামলা লইলো, ট্রেক্টর লইলো, বন্ধু তো ইয়া যাইতে লাগে অপারেটরের বাড়ি, কতবার যাইব আইব তখন দুঃখে মেশিন আনিয়া লাগানি লাগলো। আমরা তো সাধারণ কৃষকের লাগে, সরকারি বেনিফিট কৃষকের লাগে, কৃষকের লাগে তো কোনো কিছু আমরা পাই না, কোনো সুযোগ সুবিধা নাই। যেমন সাধারণ জলের লাগে, জল দেখানো অপারেটরে পারে না, জল দিত জল দেয় না। আমরা সই গিয়া দেখলে খাতা ভরে যাইব, অত সই আছে আমরা নামে ট্রাক্টর চলে আমার ওখানে গেলে দেখবা ট্রাক্টর শব্দ বাইরে আমার জায়গা তো চলে।

0: দুইখানি জায়গা এলআই প্রজেক্টে বর্তাই লগত সময় লাগে কোনছে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগলো, আমরা ও মেশিন দিয়ে দিছি 4 ঘন্টা সময় লাগছে, আমার 2000 টাকা খরচ হয়েছে। সেই 2000 টাকা হইলে একটা কৃষকের লাভ হইল না, ধান খেত করে কয় টাকা লাভ হয় কোনছে।
1: সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা অবশ্যই করব। তবে এই সুরাহাটা আপনারা সবাই মিল্লা যে তাইনের সঙ্গে বুঝাইয়া, তাই না তো এই গ্রামেই আসেন, তাই না
0: তাইনে গ্রামেরও
1: বন্ধু ব্যক্তি,
0: গ্রামেরও মানুষ, গ্রামেরও তাই পান খেতুত নাই এখন, আগে তাই না খেত করতো, এখন ধান খেত করে না, ধান চাকরি পায়, ধান ছেলে অন্য ব্যবসা ব্যবসা করে। হ্যাঁ, সাধারণ মানুষের তো আপনারা কইবা, সরকারে কয়, গ্রামে সবে কয়, কৃষকে লাগে সব কিছু, সাধারণ প্র্যাকটিক্যালে তো কৃষকে কিছু পায় না, আমি তো দেখি না কৃষকে কোনো কিছু সুযোগ সুবিধা পাইতে, সারের লাগে যায় দিয়া কইবা তোমার আধার আধার লিঙ্ক নাই, ইটা নাই হিতা নাই, তোর খেত করাত গেল এর সব কিছু ডকুমেন্ট নাই, বা ফরের জায়গা খেত করে সবের তো নিজের জায়গা নাই, যেমন এর নিজরা আছে আমার নিজর আছে তাইনে নিজের নাই, তাইনে তো বাকি করে, তাই যে আমার আমরা বাড়িতেও খেত করে, আমরা জেটুর খেত করে, তাইনে যে নখন তাই তো সার সুর পায় নিজ গান পায় না, ওই তো তাইনে সামনে আছে বুধি পাওনি সার সুর কিছু পাইতো না, তোর কইব অন্য জায়গায় আধার লিঙ্ক করে নিজ খেত করে তারপরে পায় না। সাধারণ কৃষকের কোনো তো সুযোগ সুবিধা আমি দেখি না, যা পরিশ্রম করবো টাকা আছে ঢুকাও, আর টাকা নাই তুমি তোমার যতটুকু পারো অতটুকু।
1: এটাই হয়েছে কথা, এটা শুধু আপনার কথা না, এটা যারা এরকম আছে তারা সবারই এই এটা। তো আপনি কি এই শাইলক্ষেত কি করলেন?
0: শাইলক্ষেত
1: কতটুক জায়গাত করলা?
0: আমার 2 খানি হইব।
1: আচ্ছা, আর কিতা ধান করলা?
0: শূন্যমসুরি।
1: আর গুমতিটা?
0: গুমতি কতবার করছি, এটা পড়ি যায়, আমরা এদিকে বাস্তুকে তো করি, এমনি ইয়ে করি, আমরা গোবর টুবর দিই, আর এদিকে একটু জায়গার বলটা বেশি, আর কার্তিক মাসের বাতাসে ধানটা পড়ে যায়, স্বর্ণমসির ধানটা হইলে পড়ে না।
1: আচ্ছা আচ্ছা,
0: আর ওই গুমতি ধানে সার কিরকম কি জানে, আমরা এদিকে 2-3 জন আরো একটা সমস্যা কি, ধানটা যে সময় শুকানি মারাটারা দেওয়ার সময় অতিরিক্ত চুলকায়, আমি জানি কতবার আমি করছিলাম গুমতি, ধানটা পড়ে যায় আর প্লাস ওই শুকানোর সময় চুলকায়, মানে মারা দিতে হলে তো গায়ে লাগে, শুকাইতেও
1: খুব ভাল লাগে
0: পাইজাম আর গুমতি বাট্টা খাইতে আরাম, স্বর্ণমসুরি তো খাইতে আরাম,
1: কিন্তু
0: ইদার লাগে আর ধানটা পরে যায় আর কি, এমনি চুলকানি তো বেশি ইয়ে নাই, এফেক্ট নাই, ধানটা ফুরি যায়, ফুরি গেলে তো কষ্ট বেশি, হাঁটতে নিচের ধানটি সুচার মতন হয়ে যায় ফুরি গেলে।
1: আর এই যে আপনি এসআরআই পদ্ধতিতে কি ধান চাষ করলেন?
0: হয়তো আমরা লাইনেও করতাম, এসআরআইর মতন এসআরআইর এরকম এরকম না, এসআরআই তো আলাদা শুকনার মধ্যে ইয়ে করতে লাগে এরকম না,
1: ১-২৫ দিনের
0: বা শুকনার মধ্যে আলিটা নাই, আমরা তো বেড যেরকম আমরা চেক করিয়া বেড করি আলি ফেলাই ওরকম।
1: আচ্ছা, তো আপনি কি কোনোবার এসআরআই পদ্ধতি?
0: 2-3 বার করছে, 2-3 বার করছে।
1: কইরা কেমন মনে হয়েছে?
0: মনে হয়েছে কি তার দান হয় ঠিক আছে, আর পরিশ্রমটা বেশি হয়ে যায়।
1: আচ্ছা,
0: পরিশ্রমটা বেশি হয়ে যায়, তাই মানে আগাছা যান পরিষ্কার করতে লাগে, ওইটাও ইয়ে হয়ে যায়।
1: আচ্ছা, এই গ্রামে কি কেউ এসআরআই করে জানেননি?
0: এখন তো বর্তমানে আমার জানা মতো এই এরিয়ার মধ্যে
1: এসআরআই কেউই করতে আসেনি। আচ্ছা, এসআরআই কি এই যে খেত, এই খেতে হইতো না?
0: সব খেতে হইব, কিন্তু পরিশ্রমটা বেশি আর কি।
1: আচ্ছা, পরিশ্রম বেশি হইলে আপনি ফসলটা?
0: ফসল অত বেশি মিলে না।
1: আচ্ছা,
0: মানে এই পরিশ্রমে আর ফসলে মিল নাই।
1: আচ্ছা,
0: তখন যদি আমি ওই জন তাইনে লাগার এমনি লাগাইয়া মনে করেন যদি ধান পায় 5 ফালি আর এটা যদি লাগাইয়া পায় 7 ফালি অতটুকু ডিফারেন্স হইব 2 ফালি, তো এই পরিশ্রম বাদ দিয়ে 2 ফালি কমও পাইলাম, আমার তো পরিশ্রমের দরকার নাই,
1: এটাই কথা। আচ্ছা, তো আপনার

0: মানে ক্ষেত লাগানোর কি তা শুরুই গেছে না শেষের কথা? শুরু কি তা ট্রাক্টর চলে? আচ্ছা হালি তো রেডি। আচ্ছা
1: আলি অর্ধেক উঠাই লিছি আর অর্ধেক
0: এই যে ট্রাক্টর চালাইরা এরপরে এই ক্ষেতে আর কি তা মিশাইবা?
1: আর তো কোনো কিছু মিশানি না, আর গাছ উচ হইলে একটু বাসুস দিব আর একটু সার, মানে বারোই বারের সময় দিলে যেহেতু গ্রুথ বুঝছিয়া, কারণ রোয়ার 20-25 দিন পরে যেহেতু মানে পিকআপ ধানের কিরকম, যদি ধানের পিকআপ কম থাকে তো একটু ইউরিয়া ইউরিয়া দিলাম, আর যদি ধানের পিকআপ বেশি থাকে তো বারোই বার আগে একটু ডিএপি ইয়ো এসপি দিই আমরা, এই এসপি নাই পটাশ, মানে ধানটা ফরতো না করে অতটুকু। আর
0: এই যে চাষের লোক আর কোনো সার দিতে না দিতে লাগে না এইদিকে?
1: আমরা এদিকে দিতে লাগে না, আর কেউ দেয়ও না।
0: আচ্ছা
1: অন্যটা সারুর দিতাম যে বলের লাগি না ধান বলাম, এখন বল অতিরিক্ত আছে তার দেওয়ার দরকার
0: নাই,
1: আর এদিকে সবের গোড়ান টোড়ানো যায় বৃষ্টি দিলে।
0: আচ্ছা
1: বর্ষাকালে এবার তো অতিরিক্ত বর্ষা কিছু হয়েছে না, কিছু কচু আছে আর মুক্তি
0: তারা
1: করছে না গ্রুথ কিরকম ওরকম আর কি, বালি না দুমারুয়া মাটি জলটা শুকায় না, শুকাই গেলে বেশি শুকাই দিবে।
0: আচ্ছা আচ্ছা, আর মানে কচু ক্ষেত যে করছেন এটা ঠিক আছে, কচু আর কিতা করছেন?
1: মুখি।
0: আচ্ছা এই মুখি তো লাগাইছিল কবে?
1: মাঘ মাস।
0: আচ্ছা অখন কি
1: অখন উঠাইলাম
0: এই তো
1: অখন তো ক্ষেতর লাগে পারি না, মানে ওর আগে তো ডেইলি বাজারে যাওয়া লাগে, এখন ধান ক্ষেতর লাগিয়া বাজার বাড়ে বাজার বাড়ে বা দুই দিন পরে ওরকম
0: বাজারে তো যাইতা সন্ধ্যাবেলা আর দিনের বেলা
1: এটা তো উঠানি লাগে, দোয়া লাগবো বাসা লাগবো বাক্কা কাজ আছে মুখি ক্ষেত্র কাজ
0: আছে
1: বুম্বাই মুখি।
0: আচ্ছা তে তো বাক্কা বালা
1: মুখি খারাপ হয়েছে না বালা,
0: কতটুক জায়গাত মুখি করে?
1: একত ফোয়া জায়গা
0: করছেন যে? আচ্ছা একত ফোয়া জায়গাতে মুখি যে করলা কি রকম আপনার খরচা গেল?
1: আমি তো নিজেকে মানে কাজ করছি, খরচ কোনো ইয়ে নাই, খালি বিসিটা আনছিলাম 23 কেজি বিসি আনছিলাম 300 টাকা দিয়ে। এবার কতবার আমরা দাদা সম্পর্ক একজন বরিতলি তাই নিলে কেন থেকে খুঁজলাম বেশি রাখার লাগে তার থেকে আনছিলাম।
0: আচ্ছা ভালোই হয়েছে।
1: ৩,০০০ টাকা
0: খরচা গেল, তো আপনি লাভ পাইতে সময় কিরকম লাভ পাইবা?
1: ও লাভ তো কি লাভ আছে কিন্তু
0: গড়ে খাওয়া আপনার পরিশ্রমের বিনিময়ে গড়ের খাওয়াটা চললো, আর কেমন ইয়ে পাইবা? 6,000-7,000 টাকা কি পাওয়া যাইব
1: না? বেশি মিলবো,
0: আরো বেশি মিলবো। আচ্ছা 10,000-12,000 টাকা
1: খাওয়া দাওয়া করিয়া তো আমার হিসাবে 15,000-20,000 টাকা মিলবো।
0: মিলবো। আচ্ছা
1: মানে আমি তো সেদিনও বাজারে নিলাম, মুড়াও বেচছি 50 টাকা, মুখি বেচছি 80 টাকা, 100 টাকা।
0: আর মুড়াও বেচছি না তো
1: 50 টাকা?
0: আচ্ছা মুড়াটিও মানুষ কিনা নেয়?
1: মুড়াটি তো 1 কেজি-1.5 কেজি হয়।
0: আচ্ছা এইটা মুড়া নিয়া কাকাইটা খাইন
1: মনেকে যে যে রকম নেয় আর কি।
0: আচ্ছা এই মুড়াটি যে বেচা লাইতাছো না আগামী বছর বিচি?
1: না আমরা ছোট বিচি রাখি।
0: আচ্ছা
1: ওই তো মনে করো আছে এক ফোয়ার মধ্যে 3 লাইন রাখি দিব, অগ্রায়ণ কার্তিক অগ্রায়ণ মাসে গিয়া তুলবো, মানে একটু মাটিটা টাইট হয়ে গেলে তুমি কি
0: শক্ত
1: হইব তখন থেকে ছোটটি বাসি বাসি বিচি লাগে রাখি, বিচি যেটি হয় এটি রাখি দিলাম বিচি লাগে, বাকিটি বেচলাম না তা খানি লাগে তো রাখা লাগে।
0: আচ্ছা আপনি

0: ঘরে খাওয়ার লেগে যে রাখবেন, এটা কেমনে করে রাখবেন?
1: না দুইয়া রাখি দিলে ফসটা।
0: আচ্ছা,
1: লেবু দি বহুত মেডিসিন আছে, ধুইলে ফটকরি পরিষ্কার হয়ে গেল আছে, অনেকে লেবু দি দেয়, সার্ফ দিলে অল্প ফেলা একটু জলদি মাটি চারাইলি লো, এরপরে মুখী বাসিয়া সার্ফ দি পালাটে গেলারাইলি ফুরা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এটা দিলে তো থাকে না, আমরা বেশি তুলি না তো, 15 কেজি 20 কেজি ওরকম তুলি।
0: আচ্ছা, দেখেন আপনি বীজ পাইলা, নিজে ঘরে খাইতে পারলা, এরপরে 15-20 হাজার টাকা পাইলা শুধু এক পোয়া জায়গার থেকে।
1: লং টাইম যেন লাগে।
0: হ্যাঁ, কিছু তো সারতা আপনার এই মুখে খেতে, কিন্তু অত পরিশ্রম করছেন না?
1: প্রচুর পরিশ্রম মুখে।
0: আচ্ছা, ওই মাটি দিছেন যে
1: 3-4 বার কুড় দিতে লাগে।
0: আচ্ছা,
1: এটা তো বাদ দিলাম, মানে মেইন সমস্যা হলো উঠাইয়া পরিষ্কার করিয়া বাজারে বাজারে নেওয়া পর্যন্ত প্রচুর পরিষ্কার।
0: আচ্ছা,
1: আগে প্রথম উঠাইলাই এটার লুম বাজারে সবচেয়ে দেখে কষ্ট।
0: আচ্ছা আচ্ছা,
1: লুম পরিষ্কার না, পরিষ্কার করাটা ওটা।
0: আচ্ছা, এরপরে ধুইলা, এরপরে লইয়া গেলা বাজারে। আচ্ছা, এদিকে কিন্তু রোগ পোকা ধরলো না কিন্তু?
1: কিছু ধরে, মানে বিষায় ধরে ওষুধ।
0: আচ্ছা, এই তো তখন আপনার
1: এটা একবার ঔষধ দিয়েছি।
0: আচ্ছা আচ্ছা, এই তো মুখি ক্ষেতে তব আপনার মোটামুটি এই ইয়েটা পাইলা, সঙ্গে কচু ক্ষেত আছে। আচ্ছা, এই শীতকালীন বাস্তু কবে?
1: ওই তো আমরা তো আরম্ভ করে দিব, ধান ক্ষেত পরে ওই যে ওখানে যেরকম করা দেয় আরো কয়েকদিন দে আরম্ভ করে, আমরা প্রথম শস্য রাঙ্গা দুনিয়া নিয়ে তৈরি ফেলাই।
0: আচ্ছা,
1: ওটাই
0: দুনিয়াটা সবচাইতে আগে বিক্রি করতে পারবা?
1: না, দুনিয়া হয় না, আগে গাছ হয়ে যায় বেশি, একটু শীত না, শীত না বললে দুনিয়া হয় না।
0: ও, গন্ধটাও কিন্তু ওখানে বাজারে দুই না
1: বিক্রি করে বাইরে থেকে আয়, বাইরে থেকে আয়।
0: ও, বাইরে থেকে আইতাছে? আমরা লোকালে
1: লোকাল ওখানে ওখানে কেউ বার করছে, বার করছে না।
0: আচ্ছা, আরো কয়দিন পরে গেলেন ধরুন ভাদ্র মাসে উসে মনে হয় দুই
1: আশ্বিন মাসের আগে কেউ, আশ্বিন কার্তিক মাসের আগে কেউ পারতো না।
0: আচ্ছা,
1: আমরা এটা তো হয় না, তো
0: হয় না,
1: এটা গ্রিন হাউস যদি কেউ থাকে তে
0: গাছ। তো দাদা, অনেক সময় কথা কইলাম, আপনার ক্ষেত গৃহস্থী খুব ভালো হোক, এ আশা রইল। নমস্কার।
2: আগামী 13 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 60% থাকতে পারে। জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, ফলে ওই সমস্ত জায়গাত সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনা আছে, তবে জমি তাকিয়া জল যাতে তাড়াতাড়ি বাইরিয়া যায় গিয়া এই ব্যবস্থা আমরা কর্তব্য। বাইরিয়া গেলে গিয়া গাছ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আইব। বন্যার জল সরিয়া গেলে পরে নাইট্রোজেন সার প্রয়োগ কর্তব্য। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হইব। রাজ্যের প্রায় সব জেলাতেই বিগত দিনগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে জমিতে আপাতত তসের কোনো সমস্যা নাই। এই জলসেচ আপাতত প্রয়োজন নাই। আগামী দিনগুলিতে বৃষ্টিপাত কম বেশি জারি থাকা

সম্ভাবনা আছে। তবে নিচু জমিতে যেখানে সবজি লাগানো আছে সেই সমস্ত জমির তস বেশি থাকার কারণে ছত্রাক জাতীয় রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা আছে। সেই সব জমিতে ড্রেন সবসময় পরিষ্কার করিয়া দিতেইব। মাছের পাখনা পচা, লেজ পচা, কানকোতে এবং গায়ে ঘা ইত্যাদি রোগের সম্ভাবনা আছে। প্রতিকারে 15 দিন ব্যবধানে কানি প্রতি 12 থেকে 15 কেজি খাওয়ার লবণ পুকুরের জলে প্রয়োগ করতেইব। আউশ ধান সংগ্রহের লাগিয়া আবহাওয়া অনুকূল থাকব, ধান কাটিয়া গুজামজাত করার আগে ভালো করিয়া শুকিয়ে নিতেইব। ধান কাটা শেষ হয়ে গেলে গিয়া পরবর্তী ধান চাষের লাগিয়া জমি তৈরি করিয়া নিতেইব। অনেক জমিতে ইতিমধ্যে ধান লাগানি শেষ হয়ে গেছে গিয়া প্রায়, বা কোনো কোনো জায়গা তখনও রয়েছে, আর আপনারা দেরি করেন না যে। শশার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা আছে, জমি পরিষ্কার রাখতে লাগব। আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ তাকিয়া সরাইয়া নষ্ট করিয়া দিতেইব। মাছি ধরার লাগিয়া ফেরোমেন টেপ বা ফাঁদ ব্যবহার করা যাইতে পারে, তবে ঘরে তৈরি বিষ্টোপ ফাঁদও এই ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। কলা যারা চাষ করা, কলা গাছের বিভিন্ন সমস্যা এই সময়ে দেখা দিতে পারে, আপনারা এই বিষয়গুলির দিকে একটু নজর দিবা। ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা আছে। জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, জল নিষ্কাশনের সুব্যবস্থা করা, আগাছামুক্ত রাখা এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আওয়া মাত্র তা তুলিয়া ফেলাইয়া নষ্ট করিয়া দিবা বা ফুড়াইয়া ফেলাই দিবা। রোগ জীবাণু বহনকারী পোকামাকড় দমনের লাগিয়া শেষ উপায় হিসাবে কীটনাশক প্রয়োগ করা যাইতে পারে। শেষ উপায় হিসাবে কিন্তু আপনারা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবা, এর আগে জৈবিক পদ্ধতি অবশ্যই আপনারা গ্রহণ করবা এবং উপকৃত হইবা। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করিয়া রাতের তাপমাত্রা কম পাওয়া যাইতে পারে বা কম থাকতে পারে, এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এই সময়ে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে গবাদি প্রাণীর টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময়ে অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাইত না, নতুন ঘাস থাকিয়া গরু ছাগলের পেট ফাঁপা বা পেট ফোলা রোগ হইতে পারে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেইব, প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়া দিতেইব। গোয়াল ঘর বা পোলট্রি খামারে ঢুকার আগে অবশ্যই আপনারা আপনার পা জীবাণুনাশক দিয়া ভালো করিয়া ধুইয়া নিবা, এবং একটা ভালো পোশাক যেটা আপনারা খামারে ঢুকার আগে পরেন এই পোশাকটা পরিয়া নিবা। দেখবা সেই পোশাকে যাতে কোনো রকমের জীবাণু টিবাণু না লাগাই থাকে। বাইরে যখন আপনারা যাইবা বাজার টাজার করাত, আমরা দীর্ঘদিন ধরিয়া অনুরোধ করিয়ার কিছু কিছু মানুষে, ধরেন শতকরা 5 জন বা 10 জনে বর্তমানে ব্যাগ নেওয়া আরম্ভ করছেন। আমরা চাই 100 জনের মধ্যে 100 জন আপনারা বাজার করার সময় ব্যাগ লইয়া যান। পকেটও পয়সা আর হাতও 10টা 12টা প্লাস্টিকের খিসা বাড়িত লইয়া আবার কোনো প্রয়োজন নাই, আপনারা দয়া করিয়া ব্যাগটা লইয়া যান। আর যে সমস্ত দোকানে বিভিন্ন রকমের জিনিস আপনারা বিক্রি করা, আপনার কাছে অনুরোধ, আপনারা আগের মতো কাগজের ঠোঙা ব্যবহার করেন, তাতে করিয়া আমার পরিবেশ সুস্থ সবল থাকব। কারণ দেখা গেছে বিভিন্ন জায়গাতে ভূমিদশের মূল কারণ হিসাবে আমরা যে প্লাস্টিক স্তূপীকৃত করিয়া রাখি, সেই প্লাস্টিকের উপরে আমরা পরবর্তী সময়ে মাটি উঠি ফেলাইয়া গড় বাড়ি বানাইলিয়ার, আর ইটা যে কোনোভাবে ফিসলাইয়া সরি যায় গিয়া গড়দর বাঙ্গিয়া বাঙ্গিয়া ফড়ের। সুতরাং এই দিকেও আমরা সতর্ক থাকতেইব। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত পরিমাণে পান করবা, সঠিক সময়ে খাইবা, সঠিক সময়ে স্নান করবা, গবাদি পশুরও প্রতিনিয়ত স্নান করাইবা, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জলও তারারে খাইতে দিবা।

0: চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং ১১টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে উন্নত জাতের সবজি চাষ। আর এই উন্নত জাতের সবজি চাষ প্রসঙ্গে বিস্তারিত জানানোর জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। যেটা প্রথমে জানতে চাইব, এই যে উন্নত জাতের সবজি চাষ, এখানটায় আমরা ঠিক কি বুঝব? মানে জাতটা উন্নত হবে নাকি চাষাবাদটা উন্নত পদ্ধতিতে হবে?
2: আমরা দুটোকেই নিতে পারি, উন্নত জাতকে আমরা চাষাবাদ সবজি চাষবাস করছে, আর এটা হচ্ছে উন্নত পদ্ধতির চাষবাস করছে। দেখুন, এই চাষবাসের উন্নত জাতেই হোক আর উন্নত পদ্ধতিই হোক, দুটো কিন্তু আমাদের উৎপাদনকে বাড়ানোর জন্য এবং আমাদের কৃষকের আয় বৃদ্ধি করার জন্য। সেই দিক থেকে যদি তাকিয়ে দেখি যে আমাদের যে কৃষিকাজটা, যেমন আজকের দিনের যে সবজি চাষটা ছিল, কিন্তু উৎপাদন ভিত্তিক কৃষি, মানে কি ঘরের পাশে আপনাদের উঠানের পাশে আমাদের কিছু কিছু সবজি তৈরি করা, যে সবজিগুলোকে আমাদের প্রত্যেক দিনের নিয়ত খাদ্যাভাসের সাথে যুক্ত আছে, সেগুলোকে মানে খাদ্যাভাসের জন্য উৎপাদন করে। কিন্তু এখনকার কৃষক কিন্তু আগের মতো নয়। এখনকার কৃষি হয়ে গেছে আপনার কি উৎপাদন ভিত্তিক কৃষির থেকে উপার্জন ভিত্তিক কৃষি। মানে কি আমার এখান থেকে আমি 1 টাকা সবজি চাষের জন্য ব্যবহার করে এখানে 2 থেকে 2.5 টাকা পাওয়াটাই হচ্ছে এখনকার দিনের কৃষি, এবং সেগুলোকে অবলম্বন এবং সেই মানে কৃষকের আয়টাকে বা এই কৃষিটাকে উৎপাদন কৃষির থেকে উপার্জন ভিত্তিক কৃষিতে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের উন্নত পদ্ধতিতে চাষবাস এবং উন্নত জাতের সবজি চাষবাস করাটা আমাদের এখন হচ্ছে গিয়ে সবচেয়ে মোক্ষম উপায়।
1: হ্যাঁ, যেহেতু অনেকেই কৃষি নির্ভর, কৃষি প্রধান জীবিকা, সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে কীভাবে 2 পয়সা বেশি রোজগার করা যায় সেদিকটায় নজর দিতেই হবে। এবং এই রোজগার যেটা বলছিলাম যে কৃষি রোজগারের একমাত্র পথ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বেকার যুবক যুবতী কিন্তু এদিকটা এখন যাচ্ছেন এবং কিভাবে তারা সংসার প্রতিপালন করবেন সেই কথা ভেবেই কিন্তু তারা কৃষিতে মনোযোগ দিচ্ছেন। এবং এক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজন এটা যে 2 পয়সা যাতে বেশি আসে।
2: হ্যাঁ হ্যাঁ, তো সেই দিক দিয়ে তাকে যদি আমরা যদি উন্নত জাতের ধরি, দেখুন এখন আমাদের কাছে যে আগের যে উৎপাদন করার ক্ষমতা আমাদের যতটুকু দরকার ছিল এবং ক্রমবর্ধমান যে আমাদের জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে সেই দিক থেকে কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতাটাকেও কিন্তু বাড়ানো হচ্ছে এবং বাড়ানো প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। সেই দিক থেকে তাকিয়ে যদি আমরা ধরি, যেমন আগে আমরা কী করতাম, কিছু কিছু নিজস্ব জাতের সবজি চাষ করতাম, কিন্তু এখনকার দিনে যেটা উন্নত জাত বা হাইব্রিড জাতীয় সবজি চাষটাকে আমরা মুখ্যভাবে নিচ্ছি। কারণ এতে কী হয়, আমাদের যে উৎপাদিত সবজি আমাদের যতটুকু প্রয়োজন ছিল তার থেকে কিন্তু আমাদের অনেকটাই বেড়ে গেছে। আমরা যদি ধরি যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বলছে যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তার 300 গ্রাম সবজি খাওয়া দরকার প্রত্যেক দিন, তার শরীরের সব রোগ সাধনগুলোকে যাতে দূরে রাখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আমাদের শরীরে কিন্তু রোগ থেকে ডেফিসিয়েন্সি সিনড্রোম বা অভাবজনিত কিছু রোগের সমস্যা হয়, যেগুলো কিন্তু কোনো রোগ নয়, সেগুলো কিন্তু অভাবজনিত, মানে খাদ্যাভাসের মধ্যে সেই কার্বোহাইড্রেট ধরুন, শর্করা ধরুন, প্রোটিন ধরুন, ফ্যাটস ধরুন, আপনার ভিটামিনস ধরুন, মিনারেলস ধরুন, ওইগুলোর অভাবে কিন্তু আমাদের এই রোগগুলো হয়ে থাকে।
1: সহজ কথায় বলতে গেলে

0: না, অপুষ্টির সেখানে আমরা
1: এক্স্যাক্টলি
0: হই।
1: অবশ্যই সেই দিকে দিয়ে থাকি। আমাদের এখানে সবজি চাষটাকে আমাদেরকে আরো উন্নত নিয়ে যাওয়া হচ্ছে, যে উন্নত জাত হলে কি হবে, যেমন বা উন্নত ধরনের সবজিগুলোতে কি হচ্ছে, দেখা যাচ্ছে কি আপনার প্রচুর পরিমাণে ভিটামিনসও থাকছে, প্লাস প্রচুর পরিমাণে মিনারেলসও থাকছে। সেই প্রচুর পরিমাণে মিনারেলস এবং ইয়েগুলো যে আমাদের শরীর যে যে অভাবজনিত যে রোগগুলোর জন্য, যেমন রাতকানাই ধরুক, বেরিবেরি ধরুন, স্কার্বি ধরুন বা রুগ্নতাই ধরুন, সেইগুলোকে কিন্তু আমাদের ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডির অভাবে হয়ে থাকে। তো সেইগুলোকে আমাদের এখন যে সবজিগুলো আছে সেইগুলো কিন্তু পরিপূরক হয়ে দাঁড়িয়েছে।
0: আচ্ছা, আমাদের এই এলাকার জলবায়ু এবং মাটির জন্য ঠিক কোন কোন ধরনের সবজি, হ্যাঁ, মানে উন্নত সবজি হিসেবে আমরা ধরতে পারি, উন্নত জাতের সবজি হিসেবে আমরা ধরতে
1: দেখুন
0: পারি?
1: যে আমাদের যে আবহাওয়া, ত্রিপুরার যে জলবায়ু বা আবহাওয়ার যে মানে ধরন আছে, সেটাতে আমরা খুব ভালোভাবে কিন্তু মানে তিনটে আবহাওয়াকে আমরা সাধারণত পেয়ে থাকি, বা মৌসুম যেটাকে বলি পেয়ে থাকি, যেটা হচ্ছে কি শীতকালীন, বর্ষাকালীন আর হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। তো এর মধ্যে দেখবেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ ক্ষেত্রে শীতটাও কিন্তু খুব ভালো করে হচ্ছে, গরমটাও আছে, সে আমাদের মোটামুটি 60 ধরনের, 60 টোটাল ধরনের সবজি আমরা মোটামুটি ত্রিপুরা রাজ্যে করে থাকি। এর মধ্যে কি হবে দেখবেন যে শীতকালীন যে সবজিগুলো সেইগুলো সবচেয়ে বেশি হয়। যেমন শীতকালীন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, তারপর মটর, তারপরে আপনার মূলো, যদি মূলো এখন 12 মাসেই হচ্ছে, তারপরে টমেটোগুলো, আলুগুলো, বেলো, এই এই সময়টাতে করে থাকি। এবং এই চিরাচরিত সবজির সাথে সাথে কিন্তু আমরা নতুন নতুন কতগুলো সবজি পেয়েছি, সেগুলোকে যেমন ব্রোকলি, বিনস, তারপরে রেড ক্যাবেজ, তারপরে রেড ক্যাপসিকাম, তারপরে আপনাদের হলুদ ক্যাপসিকাম, এইগুলো কিন্তু আমরা এখন পেয়ে থাকি। যেগুলো দেখা যাবে যেমন ব্রুসেলস স্প্রাউট, চাইনিজ ক্যাবেজ, লেটিউস, যেগুলোকে সেগুলো কিন্তু মানে কি এগুলোকে আমরা বলি যে একই সবজির মধ্যে অনেকগুলো গুণাগুণ থাকে। তো ওই সবজি চাষগুলো কিন্তু আমাদের এখন ত্রিপুরা রাজ্যের কৃষকরা আস্তে আস্তে আয়ত্তে আনছে, এবং বিশেষ করে দেখবেন এখন বাজারে উঠছে হলুদ ফুলকপি এবং রঙিন একটা পার্পেল কালারের বা বেগুনি ধরনের, ওই ওই ফুলকপিগুলো কিন্তু এখন আমাদের রাজ্যের কৃষকরা তৈরি করছেন, সেইগুলো কিন্তু আমরা উন্নত জাতের সবজি হিসেবে আমরা নিতে পারি। যে এই জাতগুলোকে আমরা এখন আস্তে আস্তে এই ত্রিপুরা রাজ্যের জলবায়ুর সাথে খাপ খাটিয়ে সেগুলো আমাদের এখানে করা হচ্ছে।
0: আচ্ছা, এই উন্নত জাতের সবজি চাষ করতে গেলে বীজ নির্বাচন প্রয়োজন। এই বীজ নির্বাচনের ক্ষেত্রে একজন কৃষকের কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন?
1: হ্যাঁ দেখুন, যে কোনো বীজ যদি সে বাজার থেকে নেওয়া হয়, সেই বাজারের যে প্যাকেট জাতীয় যে প্যাকেটটা কিন্তু সেটা কিন্তু যেন ঠিকঠাক থাকে, তার মধ্যে কিন্তু সঠিকভাবে যেন লেখা থাকে যে কত পার্সেন্ট তার জার্মিনেশন আছে, পিউরিটি কতটুকু আছে, এবং কবে সিডটা প্যাকেজ হয়েছে এবং কবে পর্যন্ত এটাকে আমাদের সিডটাকে রাখতে হবে। তাছাড়া কিছু কিছু জাতগুলো যেগুলো আমরা ওপি ভ্যারাইটি বলি, সেইগুলো ওরা নিজেরাই তৈরি করে এবং নিজেরাই কিন্তু শুকনো জায়গাতে রাখতে পারে আর কি। আর আমরা যদি ধরি এখন উন্নত পদ্ধতিটাকে, দেখুন এখনকার কৃষি তো আগের মতন কৃষি নয়, এখন আমাদের ক্লাইমেটের সাথে খাপ খাইয়েও কিন্তু আমাদের কৃষি পদ্ধতিগুলোকে উন্নত ধরনের করানো হচ্ছে। বিশেষ করে বীজতলা থেকে যদি তৈরি করি, বীজতলাতে কিন্তু আমাদের মূল যে কৃষিকাজের যে মুখ্য একটা বলুন একটা সূত্র ধরতে পারি, সেটা হচ্ছে কি যে মাটি শোধন, বীজ শোধন এবং চারা শোধন, এটা কিন্তু একটা উন্নত পদ্ধতি। একতে কি হয় দেখা যায় যে আমরা যদি বীজ শোধন করি, তাহলে আমাদের 70% যে জীবাণুর যে আক্রমণগুলো আমরা কিন্তু তৎক্ষণাৎই আমরা নষ্ট করে দিতে পারি। দেখা যাচ্ছে কি বীজ ভালো, ভালো বীজ নির্ণয় করলেন, ভালো বীজ আনলেন, কিন্তু অঙ্কুরোদ্গমের সমস্যা হচ্ছে, অঙ্কুরোদ্গম হয়ে সেটা ঢলে পড়ে মরে যাচ্ছে। তো সেটার আসল কারণ কিন্তু আমাদের বীজ শোধনটা ঠিকঠাক করে হয়নি, এবং প্রথমত আমাদের হচ্ছে মাটি শোধন। মাটি মানে মা, মাকে যদি শোধিত করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু এই দিক থেকে উন্নত পদ্ধতিটাকে অবলম্বন করতে আমাদের সুবিধা হয়ে যায়।
0: মানে মানুষের যেমন টিকাকরণ হয় ঠিক তেমনি বীজটা, তারপর চারাটা এবং মাটি সবগুলোকে শোধন করে নিলে পরে আপনার যেটা হবে যে পরবর্তী সময়ে রোগ বালাইয়ের হাত থেকে আমরা বাঁচতে পারি
1: অনেকটাই অনেকটা। প্রথমে যদি আমরা মাটিকে শোধন করতে দিই, ধরুন মাটি, মাটির মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে, তো মাটিটাকে যদি আমরা ভালো করে, যেমন ত্রিপুরা রাজ্যের মাটিতে অম্লত্বর
0: ভাগ বেশি,
1: এটা সব বৃষ্টিপাতের দরুন আমাদের এই অঞ্চলটায় এখানে হচ্ছে কি, তখন যদি আমরা মাটিতে চুন ব্যবহার করি তাহলে কিন্তু মাটির অম্লত্ব ভাবটা অনেকটাই দূরীভূত হবে। এবং এতে কি হয়, অম্লত্ব দুদিকে ক্ষতি করে, একটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত যে জীবাণুগুলোকে আমাদের মাটিতে থাকতে সুবিধা করে, এবং যে অনুখাদ্যগুলি বা যে খাদ্যগুলি মাটিতে থাকে, যেটা গাছ হয়তো বা নিতে পারতো নিউট্রাল সয়েল।

0: ফলে অম্লত্ব ভাব কম হলে সেগুলো কিন্তু গাছকে সেটি প্রদান করে না। তো তার জন্য হচ্ছে কি, আমাদের মাটিকে কিন্তু অম্লত্বটাকে দূরীভূত করতে হবে এবং উন্নত পদ্ধতির চাষে এটা একটা কিন্তু প্রথম পদক্ষেপ আমাদের, যে আমরা মাটিকে শোধন করব। মাটিকে শোধন করব চুন দিয়ে। দেখা যাচ্ছে কি, কানি প্রতি 30 থেকে 35 কেজি চুন মোটামুটি আমাদের প্রত্যেক জমিতে প্রত্যেক চাষের পরেই কিন্তু দিতে হবে। এতে দুটো হবে, যে আপনার জমিতে যে রোগের প্রাদুর্ভাব কমবে, দ্বিতীয়ত ওইখানে অবস্থিত যে অনুখাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো গাছ সহজেই নিউট্রাল সয়েল হলে বা নিউট্রাল সয়েলের কাছাকাছি হলে সেটা নিতে পারে। আমাদের যেটা ত্রিপুরার যে দেখা যাচ্ছে কি, যে আমাদের ত্রিপুরার যে অম্লত্বের ভাগ এটা হচ্ছে 4.8 থেকে 5.8-এর মধ্যে রেঞ্জের মধ্যে থাকে। কিন্তু দেখা যাচ্ছে কি, যে সবজি চাষের জন্য যে সবচেয়ে প্রয়োজনীয় যে অম্লত্বটা থাকলে ভালো সেটা হচ্ছে 5.8 বা 6 থেকে 6.5 বা 7, মানে নর্মালের দিকে যদি যায়। তো সেটা কিন্তু আমরা চুন দিয়েই আমরা করতে পারি, তাহলে কি গাছের বৃদ্ধিও পাবে এবং গাছের জন্য রোগ শোকগুলোকে কমে যাবে।
1: আচ্ছা, আপনি বললেন প্রত্যেকটা চাষের পরেই চুন প্রয়োগ করতে হবে, কিন্তু অনেকেই ভাবেন যে না, 2 বছর 3 বছর একবার করলে হবে।
0: না না, সেটা নয়। সেটা হচ্ছে দেখুন, শরীরের ময়লার জন্য যেইভাবে সমস্যাগুলো হচ্ছে কি, জমিতে যদি ময়লা জমে সেইগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই পরিষ্কার করতে হবে। তো চুন একটা এরকম পদ্ধতি। তো চুন দেওয়ার পর আমাদের চুন দেওয়ার পদ্ধতিটা হচ্ছে কি, 21 দিন আগে বা 15 দিন আগে মোটামুটি আমাদের যখন চাষ প্রথম চাষটা দিই জমিতে, তখন কিন্তু চুন এবং গোবর একসাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। তো তারপর চুনটা দেওয়ার পর আমাদের কি হবে, মূল জমি তৈরি করার পরে যখন চারাটা আমরা লাগাবো, তখন কিন্তু চারা বীজটাকে যখন আমরা মূল জমিতে মানে বীজতলাতে রাখবো, তখনই কিন্তু ওটাকে শোধন করে দিতে হবে। সেটা আমরা দু পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে কি আমাদের, যে আমরা কার্বেন্ডাজিম নামক একটা ওষুধ আছে, যেটা হচ্ছে কি রাসায়নিক ওষুধ, সেটাকে মধ্যে 1 গ্রাম প্রতি 1 কেজিতে ভিজিয়ে মানে মিশিয়ে আমরা করতে পারি। তাছাড়া আরেকটা পদ্ধতি আছে টাইকোডার্মা ভিরিডি, যেখানে আমরা অর্গানিক ফার্মিং বা প্রাকৃতিক কৃষি যেখানে আমরা অবলম্বন করব, সেখানে কিন্তু অর্গানিক ফার্মিংয়ে কিন্তু টাইকোডার্মা ব্যবহার করা হয় আর প্রাকৃতিক কৃষির মধ্যে বীজামৃত করা হয় এটাকে শোধন করার জন্য। তো সেটা শোধন করে 1 গ্রাম ওই সেই 1 কেজির মধ্যে দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু আমরা বীজতলাতে রোপণ করব।
1: আচ্ছা, তাহলে আলোচনা থেকে যেটা বোঝা যাচ্ছে যে উন্নত জাতের সবজি চাষ করতে গেলে আমাদের উন্নত মানের বীজও নিতে হবে আর চাষাবাদের যে পদ্ধতি সেটাকেও উন্নত করতে হবে।
0: দেখুন, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমাদের কিছু ব্যবস্থাপনা নেওয়া দরকার, যেগুলো উন্নত চাষ বলি। এখন আরেকটু যদি আমরা এগিয়ে যাই, দেখা যাচ্ছে কি আমাদের জমির যখনই বীজতলা বা তৈরি হচ্ছে, তখন কিন্তু মূল জমি তৈরি করছি। মূল জমি তৈরি করার সময় যেটাকে আমাদেরকে বলছে লেবেলিংটা, সেই লেবেলিংটা কিন্তু মূল জমির সঠিক যেন হয় এবং জল নিকাশিপনা ব্যবস্থা কিন্তু সঠিক করে হয়। দেখা যাচ্ছে কি, যদি কোনো একটা দিকে বেশি উঁচু থাকে এবং কোনো একটা দিকে যদি নিচু থাকে, তাহলে খাদ্যটা কিন্তু উপরের ভাগ থেকে নিচু ভাগে গিয়ে জমা হতে থাকে। তো সেই দিক দিকে তাকিয়েও কিন্তু আমাদের মাটির লেবেলিংটা আমরা খুব ভালোভাবে এখন করা উচিত, যেটা হচ্ছে কি বর্ষাকালে চাষের জন্য। নয়তো কিন্তু আমাদের দেখবেন একদিকে খুব ভালো ফসল হচ্ছে আরেক দিকে ফসল হচ্ছে। কৃষক ভাইরা দেখবেন অনেকদিন বলবে যে আমার ক্ষেতের বা আমাদের জমির একদিকে খুব ভালো ফসল হয় আরেক দিকে ফসল হয় না। এটার কিন্তু মূল কারণ হচ্ছে কি, যে আমাদের যে অনুখাদ্যগুলো কিন্তু যেটা জলের সাথে জলের যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু গিয়ে ওই জায়গাতে জমা হচ্ছে উপর থেকে নিয়ে। তো ওই দিক থেকে তাকে মাটির লেভেলিংটাকেও আমাদেরকে মানে সঠিকভাবে নিজের সমানভাবে থাকে সেটার দিয়েও কিন্তু আমাদের কৃষক ভাইদেরকে সচেতন করতে হবে। তাছাড়া প্রত্যেক সময়ে এবং দেখুন আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যদি আমরা আগের থেকে প্রিভেনশন নিয়ে নিই তাহলে রোগ শোক থেকে অনেকটাই আমরা ছাড় পাবো। সেই দিক দিকে থাকিয়ে যেমন কতগুলো উন্নত পদ্ধতি আছে যেটা আমরা থেকে দেখুন আমাদের যেমন রোগ আমাদের ক্ষতি করে, পোকা আমাদের ক্ষতি করে, সেরকম কিন্তু আগাছাও অনেক বেশি আমাদেরই ক্ষতি করছে। দেখা যাচ্ছে কি এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে হলো আগাছা, কারণ কোনো জমিতে রোগ আসুক না আসুক, পোকা আসুক না, আগাছা অবশ্যই আছে। তো তার জন্য আমরা
1: যেটা মূল গাছগুলোর খাবারটা খেয়ে নিই
0: একদম সেটাকে মানে রুগ্ন করে দিচ্ছে। তার জন্য আমাদের প্রথম থেকেই করতে হবে কি, মাটিটাকে ভালো করে চাষবাস করে যেই আগাছাগুলো সেগুলো দূরীভূত করতে হবে। তাছাড়া আমরা এখন কি করি, পলি মালচ বা এগ্রি মালচ ব্যবহার করি, যেগুলো অনেকভাবে আমাদেরকে সাহায্যবোধ করে। এটাও একটা উন্নত পদ্ধতির চাষের মধ্যে এটা একটা মুখ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকাল দেখা যাচ্ছে কি, কারণ দেখুন দুটো উপায়ে আমাদের ক্ষতি করছে, যে আগাছা যদি হয়ে থাকে সেটা আমাদের মূল জমির খাদ্যটাকে নিয়ে নিচ্ছে এবং আরেকটা করছি কি, যে এখানে বেশি পরিমাণে আমাদের লেবার বা আমাদের শ্রম দিতে হচ্ছে সেই আগাছাগুলো তোলার জন্য।

0: তো সেই দিক থেকে তাকে যদি আমরা মালচিংটাকে ব্যবহার করি, পলি মালচ যেটাকে 25 মাইক্রন, 20 মাইক্রন, 30 মাইক্রনে আসে, সেটাকে আমরা যদি 25 মাইক্রন করি, সেটাকে 3 থেকে 4 বার আমরা তুলে পলিথিনের মতন সেটাকে আমরা পরবর্তীকালে ব্যবহার করতে পারবো। দেখা এটার কি একটা দিক দেখবেন আপনি সিলভার কালার, একটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা নিচের দিকে থাকবে, সিলভার কালারটা উপর দিকে থাকবে। তো সেটার দিকে লাগিয়ে সেটা দিয়ে যদি করি, দুভাগে আমাদের সুবিধা করছে। এক কি আমাদের আগাছাকে দুর্গত করছে, সে আগাছা উঠতে দেবে না। দ্বিতীয়ত আমরা জলের যে ব্যবস্থাপনা, জল সেচ করার যে অভ্যন্তরীণ সময়টাকে সে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়, মানে কি জলটা কিন্তু কম লাগছে। কারণ বেশিরভাগ জল যতটুকুই দিচ্ছেন সেই জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে যাচ্ছে, কিন্তু সেটার দিকে কি এই জমিতে যদি মালচিং থাকে, পলিমাস থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু আর মানে উপরে বাষ্পীভূত হচ্ছে না এবং জমির জন্য। তো দুই দিক থেকেই আমাদের কিন্তু খরচ বাঁচাচ্ছে, এক আমাদের আগাছা নির্মূল করছে, লেবারকে আমাদের বা শ্রমকে আমাদের কমাচ্ছে, দ্বিতীয়ত আমাদের জলসেচের ব্যবস্থাপনাটাকে আমাদেরকে সহজতর করে দিচ্ছে।
1: একদমই, সময় একেবারেই শেষের দিকে, এই মালচিং নিয়েই শেষ প্রশ্নটা থাকবে, মালচিংটা ঠিক কখন করবেন? জমিটা প্রস্তুত করার পরেই কি ঢেকে দেবেন নাকি অন্য কোনো সময় করবেন? ঠিক কীভাবে করবেন?
0: ঠিক জমিটা তৈরি করার পরেই ঢেকে দেবো, কারণ ওই সময় সার দেওয়ার পর জমিতে যখন আমরা মূল জমিতে সার লাগানোর ঠিক একদিন বা দুদিন আগে আমরা জমিতে সার দিই, সার দিয়েই এটাকে ঢেকে দেবো আমরা, যতটুকু দূরত্ব পরিমাণে ওই দূরত্বে দূরত্বে তারপর আমরা গাছ লাগিয়ে থাকি।
1: আচ্ছা, তার মধ্যে হোল করে নিতে হবে?
0: হ্যাঁ হ্যাঁ, গর্ত করে ওটার মধ্যে বা ছিদ্র করে ওটার মধ্যে আমরা আস্তে আস্তে চারা বা বীজ যেটাই হোক সেটা লাগিয়ে দিই।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারে শেষ। কৃষক বন্ধুরা, কিষাণবাণীর এই যে আলোচনার বিষয়টা ছিল সেটা আজকের মতো আমরা শেষ করছি। আজকে যে বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনলেন সেটা হচ্ছে উন্নত জাতের সবজি চাষ। আর আমাদের সঙ্গে ছিলেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কিষাণ বাণী অনুষ্ঠানে। কৃষকের জীবনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অত্যন্ত গভীর। বৃষ্টি হলে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে, রোদ হলে ফসল বেড়ে ওঠে, আর ভালো ফলন হলে সংসারে আসে স্বস্তি। কিন্তু এই কৃষি জীবনেই রয়েছে অনিশ্চয়তা। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো ঝড়, শিলাবৃষ্টি, বন্যা, রোগ পোকার আক্রমণ, প্রকৃতির সামান্য পরিবর্তনই নষ্ট হয়ে যেতে পারে কৃষকের সারা বছরের পরিশ্রম। তাহলে প্রশ্ন হল, ফসল নষ্ট হলে কৃষক কি করবেন? ক্ষতির বোঝা বইবেন কিভাবে, সামলাবেন কিভাবে? এই প্রশ্নেরই একটি গুরুত্বপূর্ণ উত্তর হল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, অর্থাৎ PMFBY। আজকের এই অনুষ্ঠানে আমরা জানব প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কি, কারা এ বিমার সুবিধা পেতে পারেন, কত প্রিমিয়াম দিতে হয়, কি ধরনের ক্ষতি এই প্রকল্পের আওতায় আসে এবং ফসলের ক্ষতি হলে কৃষকের কি কি করণীয় থাকে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হল কৃষকদের জন্য একটি ফসল বীমা প্রকল্প। এর মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য নির্দিষ্ট কারণে ফসলের ক্ষতি হলে কৃষককে আর্থিক সুরক্ষা দেয়া। কৃষিকাজে ঝুঁকি থাকবেই, কিন্তু ঝুঁকির কারণে কৃষকের পুরো বছরের পরিশ্রম যেন এক মুহূর্তে অর্থনৈতিক বিপর্যয়ে পরিণত না হয়, সে লক্ষ্যেই ফসল বীমার ব্যবস্থা। এই প্রকল্পের মাধ্যমে কৃষক নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করে নিজের ফসল বীমার আওতায় আনতে পারেন। পরে বীমাকৃত ফসল নির্দিষ্ট ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত হলে প্রকল্পের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ ফসল বীমা হল কৃষকের জন্য এক ধরনের আর্থিক সুরক্ষা কবচ। একজন কৃষক বীজ কেনেন, জমি প্রস্তুত করেন, সার ও কীটনাশক ব্যবহার করেন, শ্রম দেন এবং সারা মরশুম ধরে ফসলের পরিচর্যা করেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগেই যদি ঝড়ে ফসল নষ্ট হয়ে যায়, যদি অতিবৃষ্টিতে জমি জলে ডুবে যায়, যদি খরার কারণে ফসল শুকিয়ে যায়, অথবা রোগ পোকার আক্রমণে ফসল ব্যাপকভাবে কমে যায়, এ ধরনের পরিস্থিতিতে কৃষকের আর্থিক ক্ষতি হয়। অনেক সময় কৃষককে নতুন করে চাষ করার জন্যে ঋণ নিতে হয়। সংসারের খরচ, সন্তানের পড়াশোনা এবং

0: পরবর্তী মরশুমের চাষ সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। ফসল বিমা এই আর্থিক ঝুঁকি কমাতে সাহায্য করে, তাই কৃষকদের কাছে বার্তা হলো শুধু চাষ করলেই হবে না, চাষের ঝুঁকি সম্পর্কেও সচেতন হতে হবে। সঠিক সময়ে ফসল বিমা করা সেই সচেতনতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বিজ্ঞাপিত এলাকা এবং বিজ্ঞাপিত ফসলের ক্ষেত্রে কৃষকরা অংশ নিতে পারেন। ঋণ গ্রহীতা কৃষক এবং ঋণ না নেওয়া কৃষক উভয়ের জন্যই প্রকল্পের নিয়ম অনুযায়ী সুযোগ থাকতে পারে। তবে কোন ফসল, কোন এলাকা এবং কোন মরশুমে প্রকল্পটি কার্যকর হবে তা সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তির ওপরই নির্ভর করে। তাই কৃষকদের নিজেদের এলাকার কৃষি দপ্তর, ব্যাংক, কমন সার্ভিস সেন্টার বা সরকারি ফসল বিমা পোর্টালের মাধ্যমে তথ্য যাচাই করা উচিত। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় সাধারণত খাদ্যশস্য, শস্য, ডাল, তৈলবীজ এবং নির্দিষ্ট বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান পালন ফসল অন্তর্ভুক্ত হতে পারে। তবে সব ফসল এবং সব এলাকা একইভাবে বিমার আওতায় থাকে না। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মরশুমের জন্য কোন ফসল বিমাযোগ্য তা জানানো হয়। তাই কৃষকদের উচিত নিজের ফসল বিমাযোগ্য কিনা তা আগে জেনে নেয়া। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কৃষকের প্রিমিয়ামের অংশ সীমিত রাখা। সরকারি তথ্য অনুযায়ী সাধারণভাবে খরিফ মরশুমে খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে কৃষকের সর্বোচ্চ প্রিমিয়াম 2%, রবি মরশুমের খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে 1.5%, বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান পালনের ফসলের ক্ষেত্রে 5% পর্যন্ত হতে পারে। বাকি প্রিমিয়ামের একটি বড় অংশ সরকারি ভর্তুকির মাধ্যমে বহন করা হয় প্রকল্পের নির্ধারিত নিয়ম অনুযায়ী।
1: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা।

103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা যত নি ফাচিং হামজাং হইয়া পরে তাবুক সিংহ তিনি হরনি ককবরক পান্ডা তিনি সাংরং সাল চেন্দ্রবন খানাবাইন হাবানি কক পান্ডব গুরু কাইমানরগী কগলাম সাইখানরাওন বিদ্যাজয় দেববর্মা
1: পান্ডাখানায় টংনাই যত দাবুকে বুক সঙ্গ চিনি খাপংনি হামচক মৌতে জিবাইয়া ফেরে দাবুক চেঙ্গ চিনি তিনি হরনি হাবানি কক পান্ডানো চিং তিনি চিনি অ পান্ডাও খানালায় কুরুক ন বাহাইকে কানা নাং তে বন বাহাইকে চেন যাইখলেনা নাং অ কক বথমানোর কি কথা সাথাই নেই অ কক বথমানোর সার খানানো বাজে চিং তিনি চিনি অ পান্ডাও কবলিত বুখা বরং নাং তাকু বিদ্যা জয়তা বর্মানো তাকু নফুলানো খুলুমকা
2: খুলুমকা
1: হ্যাঁ তাকুক তো কুরুক নো বাহাইকে কুরুক তো চিনি বেলেখে ন কাইসা নাং মানি হানি ন মানুষ হ্যাঁ দা যে কুরুক নো সঙ্গ পুইলা ন বাহাইকে কাইনা নাং আবনো সিনা নামো যে সঙ্গ বনো কাইনা সেগাং বম হাই জাগা রগো এবার বম হাই হা রগো কাইকে যা আবনো সঙ্গ পুইলা সাইমানো নামো দা গে নাম পুইলা নো সঙ্গ সাইখানা দিতা সঙ্গ কুরুক নো বাহাইকে তে বম হাই জাগা রগো কাইকে যা
2: হা পুইলা সঙ্গ কাইনা কে হা সিলে খাই নামাই বিহাই হাওয়া বলে হাঁকুর নাই হা খাই গ্রুপ কাইনা বাকি যে সুখানো হঙ্গো তবে তুই বাথাক তোমার যা যা হাওয়া খাই যাই আতা এবার বাথাক তোমার ইয়া বলো কোনো টিপিও বের হয়ে মানে যেতে আঙে না গেল তাই তাই হাওয়া বলাই এসিডিং খাঁকাই বা বলাই সম তো খাঁকাই তা তাও যাইয়া পলাই যাবো আমাকে যেন কাইনি সেখান হানো টেস্ট খাইনাকাই বলে কেসা করতা আবো পিএইচ নি তো কেসা আবো টেস্ট খাইনকাই পিএইচ বসে আবো সাইড নাই বড় তো পিএইচ 6.5 থেকে 7.5 জরম সিং তো কেসা করতা
1: আর কাই খাইতে চাও না গে বনো ভাই কে খাইনা না আবো নতে চাই না তা
2: গাই আবো ন কাইনা গাই চেন ক পুইলা ন তাম তাম জাত কাইনা না নাই চেন আবো মা সাইনাই ओमफ्राय जाद्रव जे गाहाम दं बिथिंखै जों सिओ 313 सिओ 740 ओमफ्राय सिओ 997 बा बिओ 99 आमहायर खायखें खाय बोले जाखौ ओमफ्राय सिओ 740 खाय ओंखौ जों रामानि पढे बथाय बिसा ओंखौ बेदें आसाय नाय जों खाय बसु खायसनार गे तमले खुरु खाय फ्र ओमफ्राय इजाद खाय ए सिओ 740 खाय बोले खिन गाहाम आइखे तनन बागिता বিউ নাই নাইন খাই কিছু থাকতেই যেন রাইমা পেশা আর্লি ভ্যারাইটি তা
1: ওকে আবো তো সঙ্গ তাম তাম জাতন কাইমান আবো সঙ্গ সাইমান খাই দেবা কে সং অব তাবো সাইমা মানে ইয়াগুলো বম হাই বীজ রঙ এবার ব কম রঙ কাই খেয়ে চাকুক আবো
2: আবো নামমানি কম যেকোনো ফল নেই বা শোনো গ্রুপ খানো যেসমান অঙ্ক যেন কাহাম গাই ফলম মানে কি বিনি বসলেই বা বকং বা কাহাম হামিয়াব নিপরি দিপেন খাইও তেসে গান খিপনাও বসলেই বা বকং হামিয়া গাই তো যেন ফলম কাহাম মাইয়া আমাকে যেন বলে মিলিয়ে কাহাম আর কোনো রোগ রম জাগিয়া বা ইয়ং চাজা গিয়া আম হাইরা বকং না খাই কাহাম তে আমার বাকে যেন বকং না বসেন বছর কোনো নাও তে তলানি কোনো কথা বকং না কিছু নাইয়া আবো তো বেশি আর চিনি কিছা কবং তো চিনি কিছা কবং

0: আমি লেরি আছে তা কাম কিছু বুম কো
1: বসব
0: বুম কোন জঙ্গাব না এত মানে বসব না না না তা
1: ও
0: তাই
1: আ বসব না কেন চাও হেদা
0: তাই যে জং বসব না মানে বো আমো যে পুলা কাই মানে মেইন ক্রপ তা আমনি বয়স 10 থেকে 12 মাস হঙ্গা আম হাই রং নাই না কেন কাই আর নি না কেন কাই চাকু কো তাই আর কাং কি মুশকিলি কাই জাগা আম হাই জাগা রং বসব না কেন কাই চাকু তা হাইবন কাহাম কে সিং রেজাল মানে হিকে কাহাম কে সিং ও বস কাহাম হইতে মানে কে সিং নার্সারি সিনামি না কেন চাকু গো
1: ও পুলা পুরো ও গাই চিং আবো ও বন তো নার্সারি কেন হাঙ্গা হাঙ্গা তো পুলা সিং বন বন পাহাই কে নাই এনে খলাই না আমি বিনি মানে সিং নার্সারি সিং মানে কাইনা নি তৈ কো কাইনা নি সিং কাং নিন তো সাগা সিং নার্সারি খলাই না হাঙ্গা বেলা কেন চাও হনি না গে সিং বন পাহাই কে নাই কানে
0: মিনিমাম মানে তিনটা বুম রতমান নাংনাই তা কেই জং লগ রং খাই রানা প্রসং 30 থেকে 45 সেমি কলক জর খাই রানাই তা জং বসো কাই না হাই হেট্রোসিনি 35000 থেকে 40000 আমি বক নাং মারতা বসো গাই যে রোগ রতম খানা বকরি খানা জং ট্রিটমেন্ট খাই না নাংনাই কে বলাই পুলিয়া নো জং ট্রিটমেন্ট খাই না কি তো কাহা মং ওল তাই রোগ রকম মান জক তা কে আবু খাই না বাকি জং কো 0.25% এডিটন আবু 6% কথা কনসেনট্রেশন ইয়ার সিং অসলিউশন সিং চমই তন খান কাই আবু কাহাম তা শুধু রোগ সব সিমি আবু অঙ্ক প্রিভেন্ট খাই আমু কিছা দাতি বাসাই রতা আমু হে কিছু খাই কেন কাই
1: আ হুকে সিং আবু তো কাইনা সিকান ভাই কে বিনি নাই কেন খাই না আবু ন খা লাগে গে বনো তাবু কাইনা থাঙ্গা হুকে সিং বনো বমতি হাই সিস্টেম কে কাই খান কাই বলে কেন থাকো আপনো বলুন সাই কেন দিতা
0: আ কে কাইন তো সিং মার্চ থেকে সেপ্টেম্বর নে বিসিং গলো কাই যাবো এর অচিনি হাও তবে যেসে লে এখন অক্টোবর নে বিসিং নিছেন পাইন না নাই তা কাই আবুন কাই না কাই সিনে তিনটা রাইজ তো গো তিনটা সিস্টেম কি কাই তা কাই সকে ফ্লেট সিস্টেম হানো সমান হাও তা সিং আবুন বগি সিং কাম কা হা মনে যাব র কাম তো পয়সা খাই কই নাই তারপরে হা নরম খাই নাই গো সিং হানো হালকা গো লাইন সোনা মিলে নাই তা বেশি কুথু কয়া তা কে অল লাইন সিং লাইন বাই লাইন কে সিং 90 সেমি হাসল কে সোনা নাই আবো আবো কে সিং বসুক না কাইর বনি তা আবো কাইন বাই বসু বসু কে সিং 30 সেমি হাসল কে কাইন কে সাক তা তবে কাইন আফ কে সিং নাই না নাই আমো কো হাক ইস সিউ গু তো হাক কাই কাহন তা
1: ও এগুন করান কে বজায় না
0: কাই তে কে সকি তুমগো কো পুলানি কি তো সং লাইন প্ল্যান আপ কোন কিছু আসুক থুরি আবলে তে কিছু কেবল কি থুরি খাইতা আও খাইনি কি সং 10 থেকে 15 সেমি কত খাইতা
1: ও
0: আও খাইম পর কি সং কোন খাইতা কাইফর কি সং যে কত খাইত মন সং লাইন কি মানে আপনি অর দেখ মানে পুরো সুগুন সং হারি আতা হাফ হাফ পিলা খাইতা হাফ পোরশন তা হাফ পিলা খাইম তাই হাফ খাইম সং হাইনো কত প্রে দেখিন তনাইতা এই সিস্টেমকে যেন হাকে কাইমান পড়ে না তুই রিমার তা যে লাইন তুই কত রিমার হবে তা
1: তুই কুপলুম খাই
0: তুই মার
1: তুই মার নাই
0: ওই সাথে তুই রিমার নাই তা বলে কাইমান লোক ও
1: তাহলে কাইসা হাঙ্গা গাই
0: তাই কাইসা কাই হাকর সিস্টেম তা আমো কাই কিসা হাকর হাকর খাই মা খাই তারো তাই আর কাইছেন মুশকিল কিসা কলম খুন মারো তাই সার রব মারো তিনি ওজন মতে তান সার রোগ নাই নাইট্রোজেন 90 থেকে 100 কেজি কী ফসফরাস 200 থেকে 300 কেজি এটাই পটাস রয়েছেন 50 থেকে 150 কেজি ক্যালসিয়াম রিমান খাই রক্ষা 80 থেকে 90 কেজি রক্ষা প্রতি হেক্টর হিসাব কম সাধারণ কী মুশকিল রক্ষণ কে বলেন কাহাম কী আবো ফসফরাস পটাস কে কাইফ্রন রি পাইব কে নাইট্রোজেন কে সিং 3 বা 4 মাস পর পর রই থাকেন কে
1: আচ্ছা আ গো অল সিং কাই থাম সিস্টেম কাই কাই খান দেই গো নো বেলা কেন চাও না তা হেদা
0: কাই কি বা sa rukpa

大步步东哭进迷巴拉就哭进迷信你进迷又擦擦擦

হাবুংলে হাতাই বারসা ওই নাই খাইব যাদব।

起你，一大步步都哭起你。

คลายออกหน้าต้องมาสิในเลยจีนีเล่รังสังนี้กอกไทยรู้

0: 르짜몬 가나이디언어 샤로티 콜로니 커런거
1: 비니앙 샤이션

힘들듯 힘자야 듯듯

ছাগানি এই অবের মানুষ ও আংলা তং যাওয়া অসাইছ

sáng mai có thấy là khúc bước sang.

0: চৌলাই তত্রা
1: আশিক জরা খানাবাকিয়া জাদুনি রেচাপং খরং রেখা সারতি কলই আকাশবাণী আগরতলা অবন লগিন পাইখ্যা তিনি হরনি কবরক পান্ডা যতনন হর কাহাম

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনান।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেমিকন ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব ভারতকে এক

0: রচনা দিবসের অনুষ্ঠানে শ্রী মোদী বলেছেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিতকেই মজবুত করবে। সুপ্রিম কোর্ট সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ত্রিভাষা নীতি প্রয়োগের বিষয়টি 2027 শিক্ষাবর্ষ পর্যন্ত স্থগিত রাখার কথা বিবেচনা করতে বলেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের উপস্থিতিতে আজ ভারতে ভ্রমণে আসা ভুটানের নাগরিকদের জন্য দ্বিতীয় পর্যায়ের আন্তর্জাতিক ইউপিআই ব্যবস্থাপনার সূচনা হয়েছে। কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিকভাবে 16তম কয়লা খনি নিলামের সূচনা করেছে। তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত গন্তব্যের সন্ধানে রয়েছে। সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চাহিদার বিস্ফোরণ ঘটছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
1: इस चैलेंजिंग पीरियड में भी भारत ने 7.8% ग्रोथ हासिल करके दिखाई है और इसी दरमियान जापान की क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की सॉवरेन रेटिंग में सुधार किया है, अपग्रेड किया है और ये भी 3 दशक के बाद, करीब 35 साल के बाद हुआ है।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন সক্ষমতা বিশ্বজুড়ে সমাদৃত। দ্বিতীয় পর্যায়ে সেমিকনের আওতায় সেমিকন্ডাক্টর ডিজাইন সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, সেমিকন্ডাক্টর ডিজাইনের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা তৈরি হওয়ায় বহু বড় সংস্থা এতে যোগ দিতে আগ্রহী। পাশাপাশি স্টার্ট আপগুলির মাধ্যমে উদ্ভাবনী সমাধানও সংগঠিত হতে পারে।
2: So the approach in Semicon 2.0 will be to promote the design companies in a very big way, both the startups as well as the large companies. Large companies would like to get into semiconductor design because the scope is huge now. Startups can bring in innovative solutions which will be liked by the market.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা আসলে বিকশিত ভারতের ভিতকেই মজবুত করবে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে আজ শ্রী মোদী বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্য অংশের সঙ্গে তুলনায় পিছিয়ে না পড়েন সরকার তার জন্য নানা প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা, পিএম বিশ্বকর্মার মতো প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
3: ये उनके जीवन के लिए बहुत बड़ा संबल है, एटी बोड़ो सहाज्यो। साथियों, आज करीब 1.5 करोड़ बहनों के खातों में अन्नपूर्णा योजना की चौथी किस्त पहुंच रही है, यानी हर महीने 3,000 रुपये। साथियों, हमारी सोच है बंगाल की महिलाओं के पास फैसले की ताकत भी हो और आगे बढ़ने का हौसला भी हो।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার বাজে কদমতলা ঘাটে আশীর্বাদ কি দিয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারান্ত লাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে জিতন রাম মাঝি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে প্রধানমন্ত্রী মোদী দেশ নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 25 বছরের জনজীবনকে সামনে রেখেই দেশজুড়ে 1 মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হচ্ছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় পিএম কিষাণ যোজনা। একটি প্রতিবেদন,
4: কৃষকদের নির্দিষ্ট ও নিয়মিত আয় সহায়তা দিতে 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা করে 3টি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2026 সালের জুলাই পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের কাছে 4 লক্ষ কোটি টাকা

0: শতাংশ বেশি পৌঁছেছে। প্রকল্পের আওতায় মহিলা কৃষকরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন। মোট উপভোক্তার প্রায় চারজনের মধ্যে একজন মহিলা কৃষক। সেরকমই একজন পুরুলিয়ার লক্ষ্মী কর্মকার জানালেন এই প্রকল্পের সুবিধা।
1: প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনা আমাদের ঘরে ঘরে কিন্তু সবাই পাচ্ছে, প্রত্যেক বাড়িতে হয়তো পরিবারে একজন, বাৎসরিক 6,000 টাকা 3 কিস্তিতে সেটা দেওয়া হয়। এটাতে কৃষকরা সুবিধাভোগী হচ্ছে। প্রধানমন্ত্রীকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে। তার জন্য মাথার ওপর 1 কোটি টাকা পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছিল। আজ ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। এই গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ ও এসটিএফকে অভিনন্দন জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ত্রিভাষা নীতি প্রয়োগের বিষয়টি 2027 শিক্ষাবর্ষ পর্যন্ত স্থগিত রাখার কথা বিবেচনা করতে বলেছে, যাতে শিক্ষার্থীরা নতুন ব্যবস্থার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ শিক্ষার্থীদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে এই পরামর্শ দেন। বেঞ্চ আরও জানায়, ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থী এবছরই 3টি ভাষা পড়তে আগ্রহী তাদের সেই সুযোগ দেওয়া উচিত। জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সঙ্গতি রেখে স্থির করা হয়েছে, শিক্ষার্থীদের 3টি ভাষা পড়তে হবে, যার মধ্যে অন্তত 2টি ভারতীয় ভাষা হওয়া বাধ্যতামূলক। সিবিএসএর বিজ্ঞপ্তি অনুযায়ী বিদেশি ভাষা কেবল তৃতীয় বা চতুর্থ বিষয় হিসেবে গ্রহণ করা যাবে। কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিকভাবে 16তম কয়লা খনি নিলামের সূচনা করেছে। এই পর্বে 9টি কয়লা উৎপাদনকারী রাজ্য অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের মোট 25টি কয়লা ব্লকে নিলাম করা হচ্ছে। এর মধ্যে 21টি খনিতে সম্পূর্ণ এবং 4টিতে আংশিক অনুসন্ধান চালানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত মোট 147টি কয়লা খনি সফলভাবে নিলাম করা হয়েছে। এর ফলে 9টি রাজ্যে বার্ষিক আনুমানিক 47,000 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় এবং 55,000 কোটি টাকার বেশি মূলধনী বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। ইউপিআই এর মাধ্যমে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তির মধ্যে আর্থিক লেনদেনে কোনো চার্জ লাগবে না। বন্ধু বান্ধবকে টাকা পাঠানো, দোকানে মূল্য প্রদান কিংবা কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়ার ক্ষেত্রে দিতে হবে না কোনো মাশুল। সরকারি সূত্র অনুযায়ী মাসে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন এমন বিক্রেতাদের ক্ষেত্রেও ইউপিআই কিউআর কোডের মাধ্যমে কোনো চার্জ লাগবে না। রূপে ডেবিট কার্ডের সঙ্গে যুক্ত ইউপিআই লেনদেনও বিনামূল্যে থাকবে। ব্যক্তি থেকে ব্যবসায়ী বা পিটুএম লেনদেনের প্রায় 96% ওপর নতুন ব্যবস্থা কোনো প্রভাব ফেলবে না বলে সরকার জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং বিদেশমন্ত্রী ডিএন ধুনগিয়েলের সঙ্গে ভারতে ভ্রমণে আসা ভুটানের নাগরিকদের জন্য দ্বিতীয় পর্যায়ে আন্তর্জাতিক ইউপিআই ব্যবস্থাপনার সূচনা অনুষ্ঠানে যোগ দেন। ভুটানে ইউপিআই ব্যবহার ভারতের সঙ্গে সেদেশের ডিজিটাল পেমেন্ট যোগসূত্রকে আরও সুদৃঢ় করবে বলে জয়শঙ্কর জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, যেসব বিশ্বশক্তি নিজেরাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারাই নিরাপত্তা পরিষদে আসন দখল করে রয়েছে। 15 সদস্যের এই বিশ্ব সংস্থার আমূল সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি বলে তিনি জোর দিয়ে জানান। রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ে বৈঠক শুরুর প্রাক্কালে সংঘের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে গুতেরেস বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতাকে তুলে ধরার পরিবর্তে অতীতের বিশ্ব ব্যবস্থাকে মেনে চলা কখনোই গ্রহণযোগ্য নয়। ইউক্রেনের রাজধানী সহ সংলগ্ন এলাকায় লক্ষ্য করে রাতভর রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে 19 জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনও এর পাল্টা হিসেবে রাশিয়ার বিভিন্ন এলাকার লক্ষ্য করে হামলা চালিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 2 ওভার 5 বলে কোনো উইকেট না হারিয়ে 43 রান করেছে। ভারত প্রথম 2টি ম্যাচ জিতে ইতিমধ্যে 3 ম্যাচের সিরিজে জয় নিশ্চিত করেছে। আজকের খেলা নিয়ম রক্ষার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সেমিকন ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব ভারতকে এক নতুন এবং বিশ্বস্ত গন্তব্য হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে আজ আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারীদের জীবনের সমস্যা সমাধান সরকারের প্রধান অগ্রাধিকার। রাজ্যের পুরো সংস্থাগুলিতে নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, দিব্যাঙ্গদের স্বনির্ভর করে তোলা সমাজের সবার সম্মিলিত দায়িত্ব। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 মহিলা ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা ও রাজনৈতিক জীবনের 25 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু হয়েছে। আগামী মাসের 17 তারিখ পর্যন্ত চলতে থাকা এই অভিযানের সূচনা হিসেবে প্রথম দিনটি সেবা দিবস হিসেবে উদযাপিত হয়। এই উপলক্ষে সারা দেশ জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নতুন দিল্লিতে অবস্থিত বিজেপি সদর দফতরে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিনে আজ সন্ধ্যায় দেশ জুড়ে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন করা হয়। এদিকে আজ থেকে দেশ জুড়ে স্বচ্ছতাই সেবা 2026 অভিযান শুরু হয়েছে। এই বছরের অভিযানের মূল ভাবনা, স্বচ্ছতায় অংশগ্রহণ, স্বচ্ছ ভারত, উন্নত ভারত। আজ থেকে শুরু হওয়া এই দেশব্যাপী অভিযানটি আগামী 17ই অক্টোবর পর্যন্ত চলবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল জনভাগিদারি বা সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং একটি পরিচ্ছন্ন ও উন্নত ভারত গড়ে তোলা। উদয়পুরের মাতাবাড়িতে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, অর্থমন্ত্রী পরজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় ও জিতেন্দ্র মজুমদার। আগরতলায় উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। তাছাড়া কৈলাস শহরের ছন্তৈলস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু সংলগ্ন স্থানে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন প্রমুখ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আমবাসার পিআরটিআই এ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঘানে অংশগ্রহণ করেন। সিপাহীজলা জেলার মেলাঘরের রাজঘাটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেব বর্মা, সিপাহীজলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আজ, জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। সেবা সংকল্প অভিযান উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উজান অভয়নগরস্থিত চাইল্ড কেয়ার ইউনিট পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেন, চাইল্ড কেয়ার ইউনিটে যে সমস্ত শিশু ও ছাত্রীরা রয়েছে তাদের আর্থসামাজিকভাবে প্রতিষ্ঠিত করাই হলো রাজ্য সরকারের লক্ষ্য। এই ইউনিটে ছাত্রীরা জিএনএম, এএনএম, নার্সিং সহ স্নাতক স্তরে উত্তীর্ণ হয়ে দেশ ও রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে নিযুক্ত রয়েছে। চাইল্ড কেয়ার ইউনিটে পড়াশোনার পাশাপাশি সঙ্গীত, যোগা প্রভৃতি ক্ষেত্রে যাতে আরও বেশি করে অংশগ্রহণ করে তার জন্য ছাত্রীদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিশু ও ছাত্রীদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে এবং আজ পর্যন্ত সনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবায় 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় 2047 সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। সেই লক্ষ্যে আজ সেবা সংকল্প অভিযানে আমরা তুলে ধরছি মাই গভ প্ল্যাটফর্মে বিভিন্ন ভাবনা বাস্তবায়নের কথা। আজ শুনুন ইজ অব ডুইং বিজনেস বা সহজে ব্যবসা করার সুবিধা নিয়ে।
1: একটা ব্যবসা খোলার স্বপ্ন দেখলেই হয় না, বিভিন্ন দপ্তরের অনুমতি, কাগজপত্র আর দীর্ঘ প্রক্রিয়া, এই সব ভাবনা অনেক সময় পিছিয়ে দেয় উদ্যোগী মানুষকে। তবে বিগত 12 বছরে ছবিটা বদলাচ্ছে। ব্যবসা শুরু পরিচালনা প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। অনলাইনে আবেদন, এক জায়গা থেকে বিভিন্ন পরিষেবা পাওয়ার সুযোগ, প্রয়োজনীয় অনুমতি।

0: পরিবর্তনের সরলীকরণ এবং সময়সীমা কমানোর উদ্যোগ ব্যবসায়ীদের জন্য তৈরি করছে আরও অনুকূল পরিবেশ। এর ফলে নতুন উদ্যোগীদের পথ যেমন সহজ হচ্ছে, তেমনি উৎসাহ বাড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে। উদ্দেশ্য একটাই, কম জটিলতা, কম সময়, স্বচ্ছ পরিষেবা এবং ব্যবসা করার আরও সহজ সুযোগ। আর একেই বলে ইজ অফ ডুইং বিজনেস, সহজে ব্যবসা করার সুবিধা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: সেবা সংকল্প অভিযান উপলক্ষে আজ এনসিসি ত্রিপুরার 15 নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে প্রজ্ঞা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শিবিরে 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎশীল, স্বাস্থ্য সচিব কিরণ গীতে, জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মা বোন এবং কন্যা সন্তানদের জীবনের সমস্যা সমাধান করাই সরকারের প্রধান অগ্রাধিকার। অন্নপূর্ণা দিবস উপলক্ষে ভার্চুয়াল ভাষণে তিনি আজ এ কথা বলেন। নারীর পুষ্টি, শিক্ষা, সুরক্ষা থেকে শুরু করে স্বনির্ভরতা পর্যন্ত কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সাফল্য বিস্তারিত উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার অগ্রগতি উল্লেখ করেন। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনা মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
2: অন্নপূর্ণা যোজনা বঙ্গাল কি মহিলাও কে আত্মবিশ্বাস কো মজবুতি দেনে কা এসা হি মহত্বপূর্ণ প্রয়াস হ্যায়। বঙ্গাল কি হামারি বহনো কে ব্যাংক খাতো মে হর মহিনে এক নিশ্চিত রাশি পৌঁছে, এসি রাশি জিসকে লিয়ে উনে কিসি সে কহনা না পড়ে, ইয়ে উনকে জীবন কে লিয়ে বহুত বড়া সম্বল হ্যায়। এটি একটি বড় সাহায্য।
1: প্রধানমন্ত্রী আরও জানান, গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু করা হয়েছে, যেখানে সরাসরি মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠানো হয়। তাছাড়া বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নেওয়া হয়েছে। মেয়েদের স্কুল ছুট হওয়ার পেছনে শৌচাগারের অভাব একটি বড় কারণ ছিল। সেই সমস্যা মেটাতে দেশে কোটি কোটি শৌচাগার নির্মাণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের পুরো সংস্থাগুলিতে নির্বাচনের জন্য আজ ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। খসড়া তালিকার উপর 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি হবে আগামী 23 সেপ্টেম্বর। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদে আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, দিব্যাঙ্গদের প্রতি সামাজিক সংবেদনশীলতা এবং তাদের স্বনির্ভর করে তোলা সমাজের সবার সম্মিলিত দায়িত্ব। মোহনপুরের দক্ষিণ তারানগর গ্রাম পঞ্চায়েতে রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের সহায়তা প্রকল্পের আওতায় আয়োজিত 76তম সামাজিক অধিকারিতা শিবিরে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহানুভূতির পরিবর্তে দিব্যাঙ্গদের ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার উপর গুরুত্ব দিয়েছেন। দিব্যাঙ্গ শব্দটি তাদের মর্যাদা ও সক্ষমতার প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং স্বচ্ছ ভারত অভিযান সাধারণ মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেন। 3 দিনব্যাপী এই সম্মেলনের মূল লক্ষ্য হল ভারতের সহযোগিতা, বিনিয়োগ এবং উদ্ভাবন ও দক্ষতা বিকাশের গতি ত্বরান্বিত করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ বাড়িয়ে $13.5 বিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে, যা প্রথম পর্যায়ে ছিল $8 বিলিয়ন মার্কিন ডলার। সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্ব এখন নতুন এবং নির্ভরযোগ্য উৎপাদন কেন্দ্রের সন্ধানে রয়েছে। দেশে উৎপাদিত চিপ এখন দেশ ও বিদেশের বাজারে পাওয়া যাচ্ছে। দেশে এ পর্যন্ত 12টি চিপ উৎপাদন প্রকল্প অনুমোদিত হয়েছে এবং পরবর্তী পর্যায়ে এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
2: बीते एक दशक में भारत ने अपने ट्रांसमिशन नेटवर्क को भी एक्सपेंड किया है। साथियों, भारत में पावर इंफ्रास्ट्रक्चर का यह विस्तार हमारे सेमीकंडक्टर इकोसिस्टम के लिए भी एक बड़ी स्ट्रेंथ है। भारत हर वो कदम उठा रहा है जो हमें सेमीकंडक्टर इंडस्ट्री का एक प्रीफर्ड डेस्टिनेशन बनाए। फ्रेंड, भारत मदर ऑफ

0: डेमोक्रेसी है। कुछ वर्ष पहले ही हमारे संविधान को 75 साल हुए हैं। ऐसा देश जब एक क्रिटिकल इंडस्ट्री में सफल होता है तो इससे पूरी दुनिया की सप्लाई चेन को ताकत मिलती है।
1: আগামীকাল দেবশিল্পী বিশ্বকর্মা পূজা, এই উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প বাস্তবায়নে কারিগর ও শ্রমিকদের দক্ষতা এবং নিরলস পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গঠনের এই মহৎ যাত্রায় তাদের সমস্ত প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে এবং সর্বাত্মক উৎসাহ যোগাতে সরকার ও প্রশাসন সম্পূর্ণ দায়বদ্ধ। খেলার খবর, রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। আজ ফাইনাল ম্যাচে গোমতী জেলাকে 2-0 গোলে হারিয়ে দেয় স্পোর্টস স্কুল। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 20.8 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে উত্তর জেলার কাঞ্চনপুরে 32.8 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারীদের জীবনের সমস্যার সমাধান সরকারের প্রধান অগ্রাধিকার। রাজ্যের পুর সংস্থাগুলিতে নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, দিব্যাঙ্গদের স্বনির্ভর করে তোলা সমাজের সবার সম্মিলিত দায়িত্ব। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল টুর্নামেন্টে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। আকাশবাণী আগরতলা, এখন সমীক্ষা আজকের বিষয়।

0: আকাশবাণী কৈলাসহর।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: সেদিন হান্ডা সাহেব অফিস থেকে বাড়ি ফিরলেন, ওনার সাথে দুগ্গাল বাবুও ছিলেন। হান্ডা সাহেব দেখলেন বাড়ির দরজা খোলা, বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, টিভি ফ্রিজ গয়না সব উধাও হয়ে গিয়েছিল, সারা জীবনের উপার্জন এক রাতে চলে গিয়েছিল। কিন্তু হান্ডা সাহেব দুগ্গাল বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনি ঠিকই বলেছিলেন, আচ্ছা কিয়া, হোম ইন্স্যুরেন্স লিয়া, চুরি থেকে হওয়া লোকসান এবার ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

0: বন্ধুরা, শুরু করছি আইন বিষয়ক আলোচনা, আইন ও অধিকার। আমাদের আজকের বিষয় মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন। এ নিয়ে বলবেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রী বিজন কুমার সিনহা। নমস্কার।
1: নমস্কার।
0: আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ

0: ও কল্যাণ আইন কবে কার্যকর হয়?
1: আপনি একটি প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলে ধরেছেন। এই আজকের যে আলোচ্য আইন, মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007, এটি আসলে একটি কেন্দ্রীয় আইন। এই আইনটি 2007 সালে পাশ হয় এবং এটা ভারত সরকার এটি আইন হিসাবে মান্যতা দেয় 29 ডিসেম্বর 2007 সালে। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে এটি কার্যকর হয় 15-8-2008 ইং তারিখ থেকে।
0: তো কোনো সন্তান সন্ততিহীন বরিষ্ঠ নাগরিক সম্পত্তি থাকা সত্ত্বেও বয়োবৃদ্ধ হওয়ার কারণে অসহায়, খেতে পায় না, তাদের ক্ষেত্রে এই আইন কি বলে?
1: কোনো সন্তান সন্ততিহীন বরিষ্ঠ নাগরিক তাদের সম্পত্তি থাকা সত্ত্বেও বয়োবৃদ্ধ হওয়ার কারণে অসহায়, চলাফেরা করতে পারে না, খেতে পায় না, তাদের পরবর্তী জীবন তারা একটা অসহায় জীবনের মধ্যে চলছে, এই অবস্থায় এই আজকের যে আলোচ্য আইন, মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007, এতে সুন্দরভাবে এর একটা বিধান রয়েছে। এতে বলা আছে, কোনো সন্তানহীন বরিষ্ঠ নাগরিক যদি সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও তা থেকে কোনোরূপ আয় হয় না, তাহলে তার বা তাদের মৃত্যুর পর যে আত্মীয়রা ওই সম্পত্তির অধিকারী হবেন তারা তাদের কাছে ভরণ পোষণ চাইবেন। এখানে এটা পরিষ্কার হওয়া দরকার যে বরিষ্ঠ নাগরিক যাদের সম্পত্তি রয়েছে এই সম্পত্তি থেকে কোনো প্রকার আয় হয় না। এই বরিষ্ঠ নাগরিক যারা সম্পত্তির মালিক তাদের মৃত্যুর পরে যে উত্তরাধিকারীগণ রয়েছে এই সম্পত্তিটা ভোগ করবেন, এই বরিষ্ঠ নাগরিক এরা ওই উত্তরাধিকারীদের উপরে ভরণ পোষণের জন্য আবেদন করতে পারবেন।
0: তো মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 অনুসারে কোনো বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণের জন্য কার কাছে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন?
1: মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007, এই আইনের 7 নং ধারা অনুসারে কোনো বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণের জন্য তিনি যেখানে বসবাস করেন ওই এলাকার সরকার কর্তৃক নিয়োজিত ট্রাইব্যুনালে আবেদন করবেন। সাধারণত আমাদের রাজ্যে 23টি মহকুমা রয়েছে, এই মহকুমা শাসকদেরকে রাজ্য সরকার ট্রাইব্যুনাল হিসাবে ক্ষমতা প্রদান করেছেন। এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন। বস্তুত আবেদনের একটা ফরম্যাট এই আইন অনুযায়ী দেয়া হয়েছে। এই যে নমুনা, আবেদনের নমুনা, এটা যদি কোনো বরিষ্ঠ নাগরিক এটা যদি নাও পান তাহলে সাদা কাগজে এই বরিষ্ঠ নাগরিক, সহায় সম্বলহীন বরিষ্ঠ নাগরিক মহকুমা শাসকের কাছে ট্রাইব্যুনাল হিসাবে মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 এর ট্রাইব্যুনাল হিসাবে সংশ্লিষ্ট মহকুমা শাসকের কাছে ওনারা আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে আরও একটা ব্যাপার রয়েছে, কোনো মাতা পিতা বা বরিষ্ঠ নাগরিক সহায় সম্বলহীন কার কাছে গিয়ে আবেদন করবেন এ বিষয়টা ওনারা জানেন না, তাহলে মহকুমা আইনসেবা কর্তৃপক্ষ, প্রত্যেকটি মহকুমার মধ্যে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, মহকুমা আইনসেবা কর্তৃপক্ষের কাছে গিয়ে যদি যোগাযোগ করেন আমাকে মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন এই বিষয়ে ভরণ পোষণের জন্য আমাকে আবেদন করার ব্যবস্থা করে দিন বলে যদি মহকুমা আইনসেবা কর্তৃপক্ষের কাছে গিয়ে যোগাযোগ করেন তাহলে মহকুমা সংশ্লিষ্ট মহকুমা আইনসেবা কর্তৃপক্ষ নিয়োজিত কর্মচারী যারা রয়েছেন ওনারা ওনাকে সহায়তা করবেন। এবং যদি দেখা যায় সে ব্যবস্থাটাও নেই তাহলে

0: যারা আজকে আমাদের এই আইনি অনুষ্ঠান যারা শুনছেন তাদের অবগতির জন্য আমি এটা এটা তথ্য আমি দিচ্ছি। এটা সাদা কাগজের মধ্যে আবেদনকারীর নাম, তার পিতা বা স্বামীর নাম, সম্পূর্ণ ডাক ঠিকানা, গ্রামের নাম, রাস্তার নাম, ওয়ার্ড নাম্বার, থানা, ডাকঘর, পিনকোড, জেলা, ছেলে মেয়ে যদি আত্মীয় থাকে তাদের নাম, তাদের বর্তমান ঠিকানা, গ্রাম, রাস্তার নাম, ওয়ার্ড নাম্বার, থানা, ডাকঘর, পিন, জেলা এবং তাদের স্থায়ী ঠিকানা, গ্রাম, রাস্তা, ওয়ার্ড নম্বর, থানা, ডাকঘর, পিনকোড, জেলা, এটা উল্লেখ করে ছেলে মেয়ে বা আত্মীয়দের সমস্ত আয়ের উৎস, তাদের বাৎসরিক আয় কতটা, কত টাকা, এটা উল্লেখ করে এবং অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ এই সাদা কাগজের মধ্যে লিখে, একটা সত্যপাঠ লিখে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল তথা মহকুমা শাসকের কাছে যদি এই আবেদন জমা করা যায় তাহলে এটা মাতাপিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007-এর আবেদনপত্র হিসাবে এটা গণ্য করা হবে।
1: আমরা জানি কোনো মোকদ্দমা নিষ্পত্তি হতে বছরের পর বছর চলে যায়, এক্ষেত্রে বরিষ্ঠ নাগরিকদের জন্য কী ব্যবস্থা আছে?
0: এটা ঠিক, আমাদের ভারতবর্ষে যে বিচার ব্যবস্থার পরিকাঠামো রয়েছে এতে সাধারণত দেওয়ানি কার্যবিধি যেটা রয়েছে এখানে বছরের পর বছর যায়, তার জন্য ভারতবর্ষের পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট বর্তমানে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন। দ্রুত মোকদ্দমা নিষ্পত্তির জন্য বিভিন্ন ধরনের পন্থা উদ্ঘাটন করে জনসাধারণকে যাতে আদালতের গিয়ে হেনস্থার শিকার না হয় তার জন্য চেষ্টা করছেন। এই আইন অনুসারে ট্রাইব্যুনাল কর্তৃক অর্ডার পাশ হওয়ার বা নির্দেশ পাশ হওয়ার 30 দিনের মধ্যে ভরণ পোষণ প্রদানের বিধান আছে। ওই ভরণ পোষণ আবার 15 দিনের মধ্যে প্রদান করতে হবে। অর্ডার পাশ হওয়ার 30 দিনের মধ্যেই, আবেদন করার 30 দিনের মধ্যেই অর্ডার পাশ হতে হবে এবং এই অর্ডার পাশ হওয়ার 15 দিনের মধ্যেই আবেদনকৃত ভরণ পোষণ মাতাপিতা বা বরিষ্ঠ নাগরিককে প্রদান করতে হবে।
1: যদি কোনো প্রতিবাদী ট্রাইব্যুনালের এইরূপ কোনো নির্দেশ অমান্য করলে কী হবে?
0: এটা একটা খুব প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত প্রশ্ন। সাধারণত আবেদন করলেন মাতাপিতা বরিষ্ঠ নাগরিক, এখানে প্রতিবাদী বা অপোজিট পার্টি হচ্ছে এই মাতাপিতা বা বরিষ্ঠ নাগরিকের সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন। ট্রাইব্যুনাল তথা মহকুমা শাসক মাতাপিতা বা বরিষ্ঠ নাগরিকের আবেদনের ভিত্তিতে এটা নির্দেশ দিলেন যে যারা প্রতিবাদী রয়েছেন বা অপোজিট পার্টি রয়েছেন বা রেসপন্ডেন্ট রয়েছেন ওনারা 15 দিনের মধ্যে নির্ধারিত ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ভরণ পোষণের যে পরিমাণ এটা দিতে হবে। এরকম যদি নির্দেশ দেওয়ার পর, ট্রাইব্যুনাল কর্তৃক এই নির্দেশ দেওয়ার পর যদি কোনো প্রতিবাদী বা অপোজিট পার্টি এই নির্দেশ অমান্য করেন, এটাই তো প্রশ্ন আপনার, এটা খুব প্রাসঙ্গিক, যদি এটা অমান্য করেন তাহলে যত মাসের টাকা প্রদান করা হবে না তত মাস তার জেল হবে। সাপোজ ধরেন 5 মাসের জন্য উনি টাকা প্রদান করছেন না, অর্ডার পাস হওয়ার পর ওনার 5 মাস পর্যন্ত জেল হবে। কিন্তু 1 বছরের উপরে 3 বছর যাবত উনি ওনার ভরণ পোষণ প্রদান করছেন না, 3 বছর আমাকে দিচ্ছেন না বলে অভিযোগ করা হলো, তাহলে ওই ট্রাইব্যুনালেই তাকে 3 বছরের পর্যন্ত জেলে পড়তে পারবেন না, 1 বছর সর্বোচ্চ 1 বছর পর্যন্ত, 1 বছর করে 3 বছর, 4 বছর হলে 4 বছর, কিন্তু 1 বছরের অধিক জেলে পাঠাতে পারবেন না, এটাই নিয়ম। তাই যদি কোনো প্রতিবাদী ভরণ পোষণের নির্দেশ ট্রাইব্যুনাল কর্তৃক দেওয়ার পর যদি ভরণ পোষণ প্রদান না করেন

ভরণ পোষণ প্রদান না পাওয়ার কারণে দরখাস্তকারী বরিষ্ঠ নাগরিক বা মাতা পিতা, উনি যদি ট্রাইব্যুনেলে এই বিষয়টি যদি অবগত করেন, তাহলে ট্রাইব্যুনেল সর্বোচ্চ এক বছর পর্যন্ত তাকে জেলের নির্দেশ দিতে পারেন। এখন আমি আজকের যে আলোচ্য আইন, মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 সম্পর্কে আমি সংক্ষেপে একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষে হাজার হাজার আইন রয়েছে, এই আইনগুলির বিস্তৃত আলোচনা করা স্বল্প সময়ের মধ্যে এটা সম্ভব না। আমরা সংক্ষেপে জনগণের কল্যাণে, যাতে আমাদের এই আলোচনা যারা শ্রোতাবৃন্দ রয়েছেন, যারা শুনছেন, তাদের প্রয়োজনে আসে, তার জন্য অন্তত পক্ষে যে প্রয়োজনীয় যে কতগুলা বিষয় রয়েছে সে নিয়ে আমরা আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব, কারণ সময়ের মধ্যেই আমাদের এটা আলোচনা শেষ করতে হয়। তো আজকের আইন হচ্ছে মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007। এই আইনটি আমরা প্রথমেই আলোচনা করেছি। এই আইনটি 29/12/2007 সালে কেন্দ্রীয় আইন পাশ করেন, কেন্দ্রীয় সরকার পাশ করেন। কেন্দ্র সরকার এটা পাশ করার পরে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা কার্যকর করা হয়। 15/8/2008 সাল থেকে এটা ত্রিপুরা রাজ্যে কার্যকর করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে এটা কার্যকর করার পর ত্রিপুরার রাজ্যের সবকটি মহকুমাতে মহকুমা শাসককে ট্রাইব্যুনাল হিসাবে সরকার নিয়োজিত করেছেন। অন্ততপক্ষে মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক কল্যাণ ও ভরণ পোষণ আইনের ট্রাইব্যুনাল হিসাবে যাতে সংশ্লিষ্ট মহকুমা শাসক কাজ করতে পারে এবং মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিকদের যাতে কল্যাণ সাধন করতে পারেন। তো এই আইন সম্পর্কে আলোচনা করলে আমরা এটা বলতে হই যে ভারতবর্ষে বরিষ্ঠ নাগরিক অধিকাংশ ক্ষেত্রে নিদারুণ অবহেলার শিকার। স্বীয় জীবন ধারণে তারা নানাবিধ দুরবস্থার সম্মুখীন। এদের একাংশ বৃদ্ধাবাসে নিজেদের স্থান খুঁজে নিয়েছেন, আরেকটি অংশ অবলম্বন করেছেন ভিক্ষাবৃত্তি, যাদের জীবনের পরিসমাপ্তি ঘটেছে অনাহার আর তীব্র অবহেলার মধ্য দিয়ে। বয়স্কদের তত্ত্বাবধানের জন্য সংবিধানের 41নং অনুচ্ছেদে রাষ্ট্র তার আর্থিক সংকুলন ও উন্নয়নের গণ্ডির মধ্য থেকে বেকারি, বার্ধক্য, অসুস্থতা ও অক্ষমতা এবং অন্যান্য কিছু অবাঞ্ছিত ক্ষেত্রে কাজের অধিকার, শিক্ষা ও সরকারি সহায়তা প্রদানের কার্যকরী সংস্থান রেখেছে। অবহেলিত স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা এবং মাতা পিতার ভরণ পোষণের ব্যবস্থা করতে ভারতের আইনসভা ফৌজদারি কার্যবিধি 1973, হিন্দু বিবাহ আইন 1955, বিবাহ বিচ্ছেদ আইন 1889 এবং হিন্দু দত্তক ও ভরণ পোষণ আইন 1956 ইত্যাদি আইন প্রণয়ন করেছেন। হিন্দু বিবাহ আইন ও হিন্দু দত্তক গ্রহণ ও ভরণ পোষণ আইন দুটো শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি কার্যবিধি আইন এবং বিবাহ বিচ্ছেদ আইন এই দুটো সাধারণ ধরনের আইন, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য এটি। কিন্তু উল্লেখিত আইনগুলোর কোনোটি বৃদ্ধ বা বরিষ্ঠ নাগরিকদের প্রতি কোনো প্রকার বিশেষ দৃষ্টি দেওয়া হয়নি। ভারতীয় সমাজে যে চিরাচরিত রীতি ও মূল্যবোধ অনুসৃত তাতে বয়স্কদের যত্ন নেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে যৌথ পরিবার প্রথা ভেঙে যাওয়ার কারণে প্রচুর বয়স্ক লোকদের প্রতি তাদের পরিবারের লোকেরা অনেকটাই উদাসীন হয়ে পড়েছেন। এর ফলশ্রুতিতে অনেক বৃদ্ধ মানুষ, বিশেষত মহিলা বিধবা জীবনের অন্তিম দিনগুলোতে নিঃসঙ্গ জীবনযাপনে বাধ্য হচ্ছেন। সেখানে ফুটে উঠেছে নিদারুণ মানসিক গ্লানি এবং আর্থিক ও মানবিক অসহায়তার চিত্র। এ থেকে এটা পরিষ্কার যে বর্তমানে সমাজের বুকে এক বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বার্ধক্য, এবং এ কারণেই বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা ও রক্ষণাকল্পে অধিক গুরুত্ব প্রদানের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। মাতা পিতা ও সন্তানের কাছ থেকে যদি ফৌজদারি কার্যবিধি আইন মোতাবেক ভরণ পোষণ দাবি করতে পারেন, তবে এ পদ্ধতি যথেষ্ট কালক্ষয়কারী, সেই সঙ্গে ব্যয়সাধ্য। অতএব একটি সরল, ব্যয়হীন এবং দ্রুত নিষ্পত্তিকারী পদ্ধতি প্রয়োজন, যাতে

0: পিতামাতাগণ ভরণপোষণ দাবি করতে পারেন। সামাজিক এই প্রেক্ষাপটে মাতা পিতা বরিষ্ঠ নাগরিক ভরণপোষণ ও কল্যাণ আইন 2007 এটি বিধিবদ্ধ করা হয়েছে। এই আইনে চারটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিকদের জন্য প্রয়োজন ভিত্তিক ভরণপোষণের সংস্থান করতে যথার্থ কার্যপ্রণালী প্রণয়ন, বরিষ্ঠ নাগরিকদের অধিকর চিকিৎসার সহায়তা প্রদান, বৃদ্ধদের জীবন ও সম্পত্তি রক্ষায় একটি সুচারু পন্থা পদ্ধতির প্রাতিষ্ঠানিক রূপদান এবং সহায় সম্বলহীন বরিষ্ঠ নাগরিকদের জন্য প্রতিটি জেলায় একটি করে বৃদ্ধাবাস স্থাপন। এখানে মাতা পিতা বলতে বোঝায় মা ও বাবা, তারা রক্তের সম্পর্কিত দত্তক গ্রহণকারী কিংবা সৎ মা বা সৎ বাবা যে কেউ হতে পারেন। এখানে তাদের বরিষ্ঠ নাগরিক হওয়ার ব্যাপারে কোনোরূপ বাধ্যবাধকতা নেই। বরিষ্ঠ নাগরিক অর্থে বোঝায় এমন কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক এবং যার বয়স 60 বছর বা তার বেশি। ছেলে মেয়ে বলতে বোঝায় পুত্র কন্যা, পৌত্র পৌত্রী, এতে অপ্রাপ্ত বয়স্করা অন্তর্ভুক্ত হবে না। রিলেটিভ বা আত্মীয় বলতে বোঝায় সন্তানহীন বরিষ্ঠ নাগরিকদের সেই আইনসম্মত উত্তরাধিকারী যিনি বর্তমানে ওই বরিষ্ঠ নাগরিকদের সম্পত্তি দখল করেন না করেন বা যিনি ভবিষ্যতে বরিষ্ঠ নাগরিকদের মৃত্যুর পর ওই সম্পত্তির উত্তরাধিকারী হবেন। এর মেনটেন্যান্স বা ভরণপোষণ কথাটিতে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা ও প্রয়োজনীয় পরিষেবা। ওয়েলফেয়ার বা কল্যাণ এর অর্থ হল এই আইন অনুযায়ী খাদ্যের সংস্থান, স্বাস্থ্য বিষয়ে যত্ন নেওয়া, বিনোদন কেন্দ্র এবং বরিষ্ঠ নাগরিকদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা। ভরণপোষণ ট্রাইব্যুনালের কাছে পেশ করা আবেদনপত্রের ভিত্তিতে নোটিশ জারির 90 দিনের মধ্যে সংক্ষিপ্তভাবে বিচার কার্য হবে, যা করলে রাজ্যের মহকুমা শাসকের নিম্ন পদাধিকারী নন এমন কোনো আধিকারিক। এখানে উল্লেখ করা প্রয়োজন যে মাতা পিতা বরিষ্ঠ নাগরিক এবং ভরণপোষণ ও কল্যাণ আইন এটি 2019 সালে এটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে। এতে 30 দিনের মধ্যে আবেদন করার 30 দিনের মধ্যে নির্দেশ দেওয়া হবে এবং 15 দিনের মধ্যে নির্দেশকৃত টাকা জমা করা হবে। কোনো বরিষ্ঠ নাগরিক মাতা পিতা যেখানে বসবাস করেন সেখানেই সেই মহকুমা শাসকের কাছে তিনি আবেদন করতে পারেন। কোনো সন্তান সন্ততিহীন বরিষ্ঠ নাগরিক যদি সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও ওই সম্পত্তি থেকে যদি কোনো প্রকার আয় না হয় তাহলেও ওই সম্পত্তি তাদের মৃত্যুর পরে যারা ভোগ করবেন তাদের বিরুদ্ধে ওনারা ভরণপোষণের জন্য আবেদন করতে পারবেন। বরিষ্ঠ নাগরিক মাতা পিতা স্বয়ং কিংবা কোনো স্বীকৃত ব্যক্তির মাধ্যমে অথবা সম্মিলিত নিবন্ধীকরণ আইন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের প্রান্তে নিবন্ধীকৃত কোনো স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর মাধ্যমে আবেদন করা যায়। যে ছেলে মা মেয়ে আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে ট্রাইব্যুনালের ক্ষমতা হবে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সমান হবে। আবেদনকারী এবং প্রতিবাদী সাক্ষ্য গ্রহণের বিষয়ে ট্রাইব্যুনালের দেওয়ানি আদালতের অনুরূপ পদ্ধতি গ্রহণ করবেন। কোনো বরিষ্ঠ নাগরিক যদি পুত্র কন্যা বা আত্মীয়কে তার সম্পত্তির কোনো উইল বা ইচ্ছাপত্র দান করেন বা ওই উইল বা ইচ্ছাপত্র মূলে হস্তান্তর করেন, বর্তমানে তিনি যদি ওই ইচ্ছাপত্র গ্রহণকারী কর্তৃক অবহেলিত হন তাহলে তিনি ট্রাইব্যুনালের কাছে আবেদনক্রমে ওই উইল বা ইচ্ছাপত্র বাতিল করতে পারেন। যাই হোক, আজকে আপনাদের সামনে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এই আলোচনায় যদি আপনাদের সমাজে যদি এটা কার্যকরী হয় তাহলে আমাদের আজকের আলোচনা সার্থক হবে। সকলকে আন্তরিক নমস্কার এবং ধন্যবাদ।
1: শুনলেন আইন বিষয়ক আলোচনা, আইন ও অধিকার। আমাদের আজকের বিষয় ছিল মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণপোষণ ও কল্যাণ আইন। বললেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রী বিজন কুমার সিনহা।

আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এবারে মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আইন ও অধিকার অনুষ্ঠানটি শুনলেন। উপস্থাপনায় ছিলেন দেবাশিস দেব। 103.2 মেগাহার্টসে প্রচারিত এই অনুষ্ঠান শুনছেন।

অমিত কুমারের কণ্ঠে শুনলেন আধুনিক গান। এবারে রয়েছে লোকগীতি, শিল্পী প্রতিমা বড়ুয়া।

মিশ্র গানের অনুষ্ঠানে লোকগীতির পর এবারে রয়েছে হিন্দি ছায়াছবির গান ছবি মেলা। শিল্পী সোনু নিগম, অলকা ইয়াগনিক এবং অন্যান্যরা।

আধুনিক গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর। এখন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন আভুগী রাগে খেয়াল শিল্পী গৌরী গুহ।

শিল্পী ছিলেন গৌরী গুহ। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন রাগ আভোগী। আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করেছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে এই উপলক্ষে অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে নরেন্দ্র মোদী বলেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। এই যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভুটানের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত কেন্দ্রের সন্ধানে রয়েছে। সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে কিভাবে কৃত্রিম

0: বুদ্ধিমত্তার চাহিদার বিস্ফোরণ ঘটছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দায়বদ্ধ। ভারতের সেমিকন পরিমণ্ডল দ্রুত বিস্তার লাভ করছে এবং এর ফলে উদ্ভাবন, বিনিয়োগ এবং বিকাশের নতুন সুযোগ উন্মোচিত হচ্ছে বলেও তিনি জানান।
1: ভারত কি কোয়ার্টারলি জিডিপি রিপোর্ট আই আর ইস চ্যালেঞ্জিং পিরিয়ড মে ভি ভারত নে 7.8% গ্রোথ হাসিল করকে দিখাই হ্যায় আর ইসি দরমিয়ান জাপান কি ক্রেডিট রেটিং এজেন্সি নে ভারত কি সোভরেন রেটিং মে সুধার কিয়া হ্যায় আপগ্রেড কিয়া হ্যায় আর ইয়ে ভি 3 দশক কে বাদ করিব 35 সাল কে বাদ হুয়া হ্যায়।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সেমিকন 2.0 এর মাধ্যমে আগামী দিনে দেশের সেমিকন্ডাক্টর শিল্পে প্রায় 1,00,000 কোটি টাকা বিনিয়োগ এবং 1,00,000 পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভারতের চিপ ডিজাইনের দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। শ্রী বৈষ্ণব আরও বলেন, সেমিকন 1.0 এর আওতায় প্রায় 400 বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চিপ ডিজাইন পড়ানো হচ্ছে। এবার পাঠ্যক্রম উন্নত করে সিস্টেম ডিজাইনের প্রশিক্ষণ এবং শিল্প সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গেও আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। কলকাতার বাজে কদমতলা ঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে আশীর্বাদ কি দিয়া বা আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে সূচনা হয়। কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতেন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারন্দলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানে জিতেন রাম মাঝি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যে নেতৃত্ব দিয়েছেন তা ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়ক হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনের কথাও তুলে ধরেন শ্রী মাঝি। পাশাপাশি প্রধানমন্ত্রী দীর্ঘদিন জনজীবন থেকে প্রশাসনিক অভিজ্ঞতার নজর গড়েছেন বলেও তিনি দাবি করেন।
2: आप सब जानते हैं कि जब इनको सत्ता में लिखी 2014 में उस समय भारत की आर्थिक व्यवस्था 10वां पोजीशन पर था और आज जापान को पछाड़ करके हम 4th पोजीशन में आ गए हैं। 2047 में हमारा भारत विकसित भारत होगा, हर तरह से हम संपन्न होंगे और देश ही नहीं विदेशों में भी हमारा एक कायम होगा रुतवा और हम विश्व शांति के लिए विश्व गुरु के रूप में धारण कर जाएंगे।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 25 বছরের জনজীবনকে সামনে রেখে দেশজুড়ে 1 মাসব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী 10ই অক্টোবর পর্যন্ত চলা এই অভিযানে রাজ্য জুড়ে 12টি কর্মসূচির আয়োজন করা হবে বলেও তিনি জানান।
3: এই যে মাসাধিক কাল 12টি কর্মসূচি নেওয়া হয়েছে, এই কর্মসূচিগুলো সাধারণভাবে আমাদের ভারতবর্ষকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বগুরু হিসেবে দেখতে চাই। দল মত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হোক এই প্রার্থনা আমরা করব। এই 12টি কর্মসূচিতে শুধু রাজনৈতিক দল নয়, সরকার নয়, সমাজ এবং জনগণকেও যুক্ত করা হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটি আজ পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস উপলক্ষে পালন করা হয়। এই উপলক্ষে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, অন্নপূর্ণা যোজনা বাংলার নারী শক্তির বিকাশ ত্বরান্বিত ও আত্মবিশ্বাস বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পরে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকে মজবুত করবে। রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন সেজন্য সরকার বিভিন্ন প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা এবং পিএম বিশ্বকর্মার মতো এই সমস্ত প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। শ্রী মোদী আরও বলেন, গত 4ঠা মে রাজ্যে পালাবদলের ক্ষেত্রে মা ও বোনেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম পরীক্ষায় ছিল মহিলাদের উন্নয়ন।
1: সাথীয়, ইস সাল 4 মই কো বঙ্গাল নে পরিবর্তন কা এক নয়া রাস্তা চুনা আর মে জানতা হুঁ ইস পরিবর্তন মে সবসে অহম ভূমিকা বঙ্গাল কি মাতাও বহনো কি রহি হ্যায়। আপনে আপনে জীবন মে বহুত সি কঠিনাইয়া দেখি, ইসলিয়ে হামারি নই সরকার কে সামনে সবসে পহলি কসোটি ইহি রহি কি বঙ্গাল কি মহিলাও কা জীবন আসান হো, উনকে জীবন মে ইজ অফ লিভিং বড়ে।
0: পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করলো।

0: দেশের প্রান্তিক এলাকায় চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে 2023 সালে এই প্রকল্পের সূচনা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী এক বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে। এই যোজনার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে তিনি বলেন, 2027-17 মে ব্রিগেডে রাজ্যের কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে। পিএম বিশ্বকর্মা যোজনায় নাম নথিভুক্ত করেছেন এমন কারিগরদের মধ্যে প্রথম পর্যায়ে 22,000, দ্বিতীয় পর্যায়ে 7,226 এবং ত৯য় পর্যায়ে 4,698 জনকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ, পেশাগত পরিচয়, টুল কিট ও ঋণ দেওয়া হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, 140 কোটি ভারতবাসীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রাখবে এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে ভারত ও চীনের মতো দেশের ওপরে 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার লক্ষ্যে একটি বিল মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হওয়ার পর এই বক্তব্য সামনে এসেছে। উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটি গত মাসে মার্কিন সিনেটে পাশ হয়েছিল এবং গতকাল হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে 262-159 ভোটে অনুমোদিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক সংঘাতের সময় বিশ্বে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলেও মূল্যবৃদ্ধির প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে ভারত দ্রুত পদক্ষেপ নিয়েছিল। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতাও বজায় রাখতে সাহায্য হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভুটানের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দুদিনের ভুটান সফরে ডক্টর জয়শঙ্কর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং বিদেশমন্ত্রী ডি এন ধুঙ্গলের সঙ্গে ভারতে আসা ভুটানের নাগরিকদের জন্য আন্তর্জাতিক ইউপিআই পরিষেবার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। এর ফলে ভারত ও ভুটানের মধ্যে দ্বিমুখী ইউপিআই ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সংযোগ সম্পূর্ণ হল। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভুটানের পড়ুয়াদের ভারতীয় প্রতিষ্ঠানে নেহরু ওয়াংচুক স্কলারশিপ প্রকল্পের মেয়াদ বাড়ানোর সমঝোতাপত্রও বিনিময় হয়। 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আফগানিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালে নির্ধারিত 20 ওভারে তারা 7 উইকেটে 221 রান করে। অভিষেক শর্মা মাত্র 34 বলে 108 রান করেন। সঞ্জু স্যামসনও অর্ধশতরান করেন। শেষ পাওয়া খবরে, আফগানিস্তান 5 উইকেটে 74 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করেছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেন। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। এই যোজনায় আগামী এক বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর শেষ হল। পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক।

0: accident after consuming a locally produced beverage in country's southern Ondo state. State Commissioner for Health, Banji Ajakar, today said the victims fell ill in recent days after drinking the contaminated beverage across the Odigbo and Iriel local government areas. Ondo Police spokesman Abayomi Jimo said police have arrested 15 people in connection with the incident. World leaders, diplomats and spiritual figures extended birthday greetings to Indian Prime Minister Narendra Modi on his 76th birthday, commending his global leadership and efforts to elevate India's international profile. Russian President Vladimir Putin, Italian Prime Minister Giorgia Meloni and Israeli Prime Minister Benjamin Netanyahu praised Mr. Modi for strengthening bilateral strategic partnerships and guiding India's growth as a major world power. World Health Organization Director General Tedros Adhanom Ghebreyesus thanked Mr. Modi for prioritizing global health security and hosting the recent BRICS summit. Tibetan spiritual leader the Dalai Lama also offered prayers, expressing gratitude to India for hosting Tibetan refugees for more than six decades. Envoys from the United States, Japan, Australia, Nepal and across Europe noted expanding economic, trade and defense ties under Mr. Modi's leadership. Regional figures, including former Maldivian President Ibrahim Mohammed Solih, also joined in conveying wishes. The messages commemorated Mr. Modi's 25 years in public service, encompassing his tenure as Chief Minister of Gujarat and his three terms as Prime Minister. The death toll from devastating flash floods in Nepal reached 1,410, with more than 6,100 people remaining missing, the country's National Disaster Risk Reduction and Management Authority said today. Chitwan district reported the highest number of casualties with 364 bodies recovered, followed by Navalparasi East with 232, Navalparasi West with 222 and Nuwakot with 203. Emergency security forces have rescued 13,756 people so far as joint command search and rescue operations continue across the affected regions. And now before we close, here are the highlights of the bulletin. Prime Minister Narendra Modi positions India as globally reliable semiconductor manufacturing hub amid weaponization of supply chains. 1 lakh crore rupee investment commitment received under Semicon 2.0 program. India asserts it will take all necessary steps to ensure energy security as US passes bill imposing 100% tariffs on countries procuring Russian crude oil. External Affairs Minister Dr. S. Jaishankar says India firmly committed to Bhutan's progress. In Nigeria, at least 48 people die and more than 100 others hospitalized after consuming toxic beverage. And world leaders, diplomats and spiritual figures wish Prime Minister Narendra Modi on his 76th birthday. And with that, we conclude tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: আকাশবাণী কহিলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 18 সেপ্টেম্বর শুক্রবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55, 6:02 অমৃতবাণী অনুষ্ঠান, 6:07 শুনবেন দেশাত্মবোধক গান, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 7:15, 7:25 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 7:45, 8:00 পর্যায়ক্রমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ, শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন 8:30, 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, বেলা 11:00 রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা।

12:05 অতুল প্রসাদের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। নজরুলগীতি পরিবেশিত হবে বেলা 12:30। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন দুপুর 1:30। 1:40 রয়েছে আধুনিক জ্ঞানের অনুষ্ঠান। দুপুর 2টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন বাংলা ছায়াছবির গান। 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকেল 3টায় পর্যায়ক্রমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ। এর অব্যবহিত পরেই শোনা যাবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থির আসর। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। এশিয়ান গেমস 2026 এই আধারিত বিশেষ অনুষ্ঠান কার্টেন রেজার শুনবেন আগামীকাল রাত 8টায়। 8:30 রয়েছে গুলমোহর অনুষ্ঠান। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ মিশ্র গানের অনুষ্ঠান শুনবেন 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। সীমান্তবর্তী অঞ্চল থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মৈত্রী শুনবেন রাত 10:10। 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর শ্রোতাবন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 57 সেকেন্ড। জয় হিন্দ।